লাকে আকাশবাণী দীফু পিনি আ ট্রান্সমিশন অলংক পিপিয়া যাই মেক্সি রত পারজৈক জিমা চেঠান মেক্সে নাং পরফাই ট্রগরা মিনিট ক্যাপ আপর কাংডু কার্ডম আলু নাং ডেং অলং প্যান নাংলিটুম আসন সন আলুন আরজৈক লংজি পরফাই ট্রগরা মিনিট হং ক্যাপ রা ফ আপর পিনিয়া হিরজির পুয়াং ডেং অলং প্যান দুর্মিশন ক্রো কিহিরা হিরজির আরজৈক লংজি পরফাই ট্রগরা মিনিট হং ক্যাপ রা সির ক্যাপ আপর পিনিয়া সারলামথে আরজৈক লংজি পরফাই ট্রগরা মিনিট প্লিক্যাপ আপর কার্বি লুন বাড়ি মাংডেং অলং প্যান নাংলিটুম আসন সন আলুন আরজৈক লংজি পরফাই ট্রক্সিরা মিনিট ক্যাপ আপর ক্লিমসো মারা যায় মেঘ আংডেং অলং প্যান মানজা আলং লোকা চার্লি আ ও সোমার আতুম প্যান আসন সন লুন তমু হিরজির লাপেন কাপড়ে কাপড়ে গা যাই মেঘ নাংলিটুম আরজুইক লংজি পরফাই ট্রক্সির মিনিট প্লিক্যাপ আপর লুন চেতো আং ডেং অলং প্যান আসন সন আলুন আরজুইক লংজি পরফাই নার ক্যাবরা মিনিট হং ক্যাপ আপর আলম বিলমা যাই মেঘ আং ডেং অলং প্যান নাংলিটুম আসন সন আলুন আরজুইক লংজি পরফাই সির ক্যাবরা মিনিট ক্রেপ হ আপর হিন্দি লামার জানালুন আং ডেং অলং প্যান আসন সন আলুন আরজুইক লংজি পরফাই সির ক্যাবলা মিনিট ক্রেপ ফ প্লিক্যাবরা ফ আপর ইংলিশ আলুনা যাই মেঘ আং ডেং অলং প্যান আসন সন আলুন আরজুইক লংজি পরফাই ক্যাবরা মিনিট ক্রেপ ফ আপর পিনিয়ালাম জের আং ডেং অলং প্যান কার্বি আং লং অলং রং আসার আর পু ক আন আকেথে মা পু আপু থাক পূর্ণ তারো দর্শিং তেরাং লাপেন প্রদীপ রং ফারা তুমং বং কাচিং ওয়ায়ালামথে আরজুইক লংজি পরফাই ক্যাবরা মিনিট পরফাই ক্রে ইসি আপর দেলি পেন কেপা চেটাক ইংডেং ফারুই সিরা থং ক্যাবরা প্লি মন কি বাত আজাই মেঘ আংডেং অলং প্যান প্রাইম মিনিস্টারকে হাই নরেন্দ্র মোদী আনিং আলো আলামথে আরজুইক লংজি লাপেন আদুন্থু গুয়াহাটি প্যান কেপা চেটাক ইংডেং ফারো ইসিরা থং ক্যাবরা প্লি মন কি বাত আজাই মেঘ আংডেং অলং প্যান

Prime Minister ke hai Narendra Modi aningar lo alam the Assami salam larpen nanglitum RJ Klongji porphai krehini apor ingdeng pharoi sira thongke prapli man ki bat ajai mek angdeng alongpen Prime Minister ke hai Narendra Modi aningar lo alam the Karbi alam larpen nanglitum RJ Klongji পরফাই গৃহিণীরা মিনি থংকে বাপর মুম্বাই পেনকেপা চেতাক বিবিধ ভারতীয় জাইমেক আর্যিক লংজি পরফাইকে থমরা মিনি প্লিকে প্রাফ অপর গুয়াহাটি পেনকেপা চেতাক কার্বিয়া জাইমেক আর্যিক লংজি পরফাই প্লিরা মিনি থংকে বাপর ডিমাসা লুনবারিম আংডেঙ্গা লংপেন আসন সনালুন আর্যিক লংজি পরফাই প্লিরা মিনি প্লিকে প্রাফ অপর বড়ো লুন লুনবারিম আংডেঙ্গা লংপেন আসন সনালুন আর্যিক লংজি পরফাই ফর রংরূপ আজাই মেঘ আংডেঙ্গা লংপেন কাবে তেরাং পি লাপেন হুদবাং জনিস রংফার আতোমাংবং পেকিথির কিফির কেথা কাপুথাক চিহু চিপুত আর্যিক লংজি পরফাই ফরা মিনে থংকে পাপর পিনিয়াসার লমথে আর্যিক লংজি পরফাই ফরা মিনি থংকে ব্রাইসি অপর কার্বি লুনবারি মাংডেঙ্গা লংপেন আসন সনালুন আর্যিক লংজি পরফাই ফরা মিনিট ফকে বাপর লামজির আংডেঙ্গা লংপেন ফান্দার টেরন কেথানা লামজির আর্যিক লংজি পরফাই ট্রক অপর সাংপিমা রাজাই মেঘ আংডেঙ্গা লংপেন আনিমা তক বিপি লাপেন হুদবাং ফান্ডার টেরন আতুমাংবং পে কে ফির কে থাক পেন্টা ইসি কেরেং ইয়াবার সাই পুয়াপু থাক চিহু চিপুত আর্যিক লংজি পরফাই ট্রগরা মিনি থংকে বাপর হিন্দি লামার জান কালিয়ালুন আজাই মেক আংডেঙ্গা লংপেন আসন সনালুন আর্যিক লংজি পরফাই ট্রক সিয়াপর কার্বি দেট লংরি চিংহনালুন আংডেঙ্গা লংপেন আসন সনালুন আর্যিক লংজি পরফাই ট্রক্সির মিনিট ক্রেপ হওয়ার পর আসামিস লামার জানালুন আংডেঙ্গা লংপেন নাংলিটুম আসন সনালুন আর্যিক লংজি পরফাই ট্রক্সির মিনিট হংকে পাপর অপ্রাণা জাইমেক আংডেঙ্গা লংপেন ডক্টর সুনিতা তেরাং পি লাপেন হুদবাং পিট্রেসি রংপিপি আতুমাংবং চিহু চিপুত আর্যিক লংজি পরফাই নারকে পাপর গুয়াহাটি পেনকেপা চেতাক ইংডেং ফারৈ সিরা থংকে রাপলি মন কি বাত আজাই মেগাংডেঙ্গা লংপেন প্রাইম মিনিস্টার কে হাই নরেন্দ্র মোদি আনিঙার লো আলামথে আসামিস আলাম লারপেন কে রুইথু নাংলিতুম আর্যিক লংজি পরফাই নারকে প্রামিনি থংকে পাপর কার্বি লামার জানালুন আংডেঙ্গা লংপেন আসন সনালুন আর্যিক লংজি পরফাই সিরকে প্রামিনি থংকে পাপর ইংডেং ফারৈ সিরা প্লি থংকে প্রাপ্লি মন কি বাত আংডেঙ্গা আজাই মেঘ আংডেঙ্গা লংপেন প্রাইম মিনিস্টার কে হাই নরেন্দ্র মোদি আনিঙার লো আলামথে কার্বি আলাম লারপেন কে রুইথু নাংলিতুম আর্যিক লংজি পিনিয়া ট্রান্সমিশন লংকে রট কেপারজু জি আজাই মেকে লাপোয়ান হেনল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়পর পরফাই ট্রকরা মিনিট ফ প্লেং এ কাই কাইল লাসি নাংলিতুম ডেলি পেন কেপাচেতাক ইংলিশ আলাম পেন বীরতা আর্যিক লংপ

0: lapuan opornang litum karbi lunbari mangdeng alongpen ason sonalun arjuig longtanglo lake akashwani dipu
1: kardom rozar
2: kardom kardom besangho
1: naliki saiklem lok bujo
3: oi lapulojo
1: নালি তো মরংকে আরং আসার পেন মাসি থুর জ মাসি আরং ক্লার ইগরে ললে
3: ওই তিজ চেপুং কে দোনো দাকে হ
1: মি পিগল রং স্যার ও চিনাম তা নিলি গার্জুল নালি তো মরংকে কার বিয়াং লং বং পেন কি ক্লার নাই আরং আমেন পেন নং ই লং দুন বুসি বিটার জুল
3: নালি তুম কা দো কবে হির জুমেল জ
1: মি পিক মি পিগল রং স্যার নালি তো মরংকে আমেন পেন চেতন চিদলু রংকাং থির কপাংঠি রসাই কি আর্না মাসাইলু লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দুনোনা
4: লবংস আসাই পেন ইলিতুম মিঠাং অক প্রাণ কেমি সেন লাপেন ডেট কাংঠির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলা লাপেন কিজুই কেলাং আদিম হৈ হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লাপেন পাংঠির এট লোনা
5: লাসি মিথাং ইং থির জিরোতে জুতাং ইং থির জিরপো
0: নাংলি তুম জামে কার জুলং বম লাকে আকাশবাণী ডিফু অলং পেন নন স্টুডিও ঘড়িয়া পর পরফাই ট্রক্সি প্লেং একাই কাই ললাসি নাংলি তুম দিল্লি পেন কেপাচেটাক হিন্দি আলাম পেন বীরতা আর্যিক লং পরফাই ট্রক্সি রমিনিট ফ পর পুথ দিল্লি পেন কেপাচেটাক ইংলিশ আলাম পেন বীরতা আর্যিক লং ফিট পো

0: अरे हमको लगते कितने प्यारे, थैंक यू।
1: চকলো জুমি সেন ল আম পার কে নিন আনু কাপড়ে ফানসে আর জুপন প নাং পিল বংশ পার জুপনি কে
0: নে ইংলিশ পোয়েম সি পার জুপনি
1: তাংতে বংশ পার জুপন কাদুকা বে ফান্তা
0: দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ পাপি এন্ড আই আই মেট এ ম্যান অ্যাজ আই ওয়েন ওয়াকিং উই গো টেকিং ম্যান এন্ড আই Where are you going to, man? I said to the man, as you went by down to the village to get bread. Will you come with me? No, not I.

0: মাম বেগবর
1: কে নন কে কাপ্রেক পিলো পারজুপন থুলাং কে
0: বাবা ব্লেক্সি বাবা ব্লেক্সি হ্যাভ ইউ এনি বল ইয়েস স্যার থ্রি বেগবর ওয়ান ফর দা মাস্টার ওয়ান ফর দা দেম এন্ড ওয়ান ফর দা লিটল বয় হু লিভস অন দা ল্যান্ড
1: পছন্দ ল জিমিসেন মা
2: জিমিসেন
1: নন কে নিয়ে আনুর কাপ্রেক ফানসার জুপন প কমাল স্মার্ট নাই কে তো পিলো বংশ পারজুপনি কে
3: নীলি হিন্দি পয়েম সে পারজুপন জি
1: হিন্দি পয়েম তাংতে পাংচিং পনয় বংশ
3: আ পয়েম আমেন কে সুভা সবেরে নিকলে ঘর সে বচ্চে দেখো চলে

0: সন্ডালেন
1: তসন ল জিমিসেন মা
2: জিমিসেন
1: নন কে নি আনুর কাপ্রেক ফানসার জুপন প কমা ল স্মার্ট নাই কে ত পিল বংশ পার জুপনি কে
3: নীলি হিন্দি পয়েম সি পার জুপন জি
1: হিন্দি পয়েম তাংতে পাংচিং পনয় বংশ
3: আপোয়েম আমেন কে সুভ সবেরে নিকলে ঘর সে বচ্চে দেখো চলে মাদারসে স্বস্ত্র হে সুন্দর বস্তে বচ্চে নিকলে গাতে হসতে ধূপ পড়ে চাহে হো সর্দি বচ্চে পহনে আপনি বর্দি চাহে বরসে ছমছম পানি বচ্চে করে না আনাকানি থ্যাংক ইউ
1: চকল জুমি সেন ল বংশ নন কে আদুন কাপড়ে ফালে আর জুপ নাং দে নন কে আদুনথু বংশপেন কাপার জুপন থুই দোলাং তাহো তাংতে বংশপেনলে আর জুপন নাং তাংতে বংশ পিল পার জুপনি কে
2: রাইমস
1: রাইমস দি তাংতে রাইমস লে আর জুপন নাং
2: জন

0: Thank you.
1: Choro par lo bong sa tum han jumi sen pen lun jir ke par jupon the ga po choro lo ka du ka vipan sta me no nili ako bong so hin pen poem ke par juponi do thulang pu tang te bong so phan le ar jupono nang pia poem tong ka par jupon jine tang te bong so pia poem lo nang par juponi ke chethani ma
0: little by
1: tang te koson lo ka du ka vita poem le ar jupono nang di কাদু কবিতা আর জুডুন হুলো নে দে তবংসো পাংচেং পনুন
0: লিটল বাই অন আ কর্ন সেড অ্যাজ ইট স্লো সেন ইন ইটস মোসি বেড আই এম ইমপ্রুভিং এভরি ডে হি দেন ডিপ ইন দ্য আর্থ অ্যাওয়ে লিটল বাই ইচ ডে ইট গ্রিউ লিটল

0: sprint a tiny suit, day by day and year by year. Litter by the leaves appear, and the slender branches spread far and wide till the mighty oats is the forest pride. Thank you.
1: Chorolo bongsophan jumi sen pen poem kapar jupon thekapot choropar piklo non bongsohin pen ako asikapre kapar jupon duthulangpu tangteni bongsophan sear jupon po kopisi par jupon jimapo tangte bongso nangkapar juponi appointment pilo par juponi ke
2: nepar juponi appointment lake if I wear an apple. If I wear an apple and grew on a tree, I think it dropped down on a nice boy like me. I will not say they're giving nobody joy. It fall down at once and say eat me, my boy. Thank you.
1: Choro lo bongso phan, jumi sen pen kapar jupon thekapot. Kosan lo, jumi sen di?
3: Jumi sen.
1: Nang tum soprang ar jupon long lo ma, la swa poem? আর জুপনং লদি চোরল বংশফান পার্কে নন মালো কাপার জুপন থুই দোলাংকে
4: হিন্দিয়ালুন
1: হিন্দিয়ালুন দি কসন ল কাতু কা বেতা হিন্দিয়ালুন আর জুপনিং তুং মাইং তুং তে
3: ইনটু
1: আর জুপনিং তুং দি নন কে লুন লে আর জুপনু নাং তাং তে কাতু কা বেতা
4: হামনে

0: সোফান তে বড়ালাম দক কাপট পি আজাই মেকে নিলি তুমলা পান সিং তো কক পোলা পেন্টে কাদু কবি কাছে টংদুন বংশমার তুম আফান পুস্তামি নন কেবং জিলং আপ্রাং লং পুস্তামি আন সুসে কে পাপ্রাং দুন থেকজি আফান পুস্তামি আর নামা লং পেন্টামি হিরজুমে হাং বিদুন ল পান সিং ইং তো নিক ল কার্ড
1: লাপুয়ান পরনাং দিতুম ক্লিমসমা রাজায় মেঘ আংদে আলংপেন রূপজিলিং টিপি পেনকে জাপন মানজা লো চার্লি ও সমা রাতুমপেন আসনসন লুন টোমো হিরজির কিহির আর্যৈক লং তাংল লাকে আকাশবাণী দীফু আদুন্থু লুন চেতো আংদে আলংপেন কেচেংসি আলুন আর্যৈক সেনাং ধনসিং টেরন লাপেন আরি সাংহ আতুম কিলুন আলুন আলুন আলামথে নেথান থা তাংতে লবং সলুন আর্য ইকসনং

লাপুয়ান অপর্ণাং লিটু ধনসিং টেরন লাপেন ক্লিমসোমারা তুমপেন কিলোনালুন নিথান থা আপু আর্যিক লংটাংল আদন্থুয়ালুন আর্যিক সিনং কেসিয়াস আমরি আতুম কিলোনালুন আলোনা লামথি ওয়াংনন পিনি তাংতে লবাংসলুন আর্যিক সিনং

লাপুয়ান পর্ণাং লিটুম আম্রি কেসে সাতুম কিলোন আলোন ওয়াং নন পি নি পু আর্জুইক লংটাং ল আদুন্থু আলোন আর্জুইক সিনং মঙ্গল সিং ক্রো লাপেন আরি সাংহ অতুম কিলোন আলোন আলোন আলামথে ওয়াং নন কার্বি খেই দো আন তাংতে আর্জুইক সিনং

মঙ্গলসিং ক্রো লাপেনারিসং হো আতুম কিলোনালুন ওয়াং নন কার্বি খে দো আনপু আর্জুইক লং টাংদাতাফি আদুন্থু আলুন আর্জুইক সেনং বলঙ্ক মাজি কেসিয়াস আতুম কিলোনালুন আলুন আলামথি নিতুম হেনলু চেসং আতিরি টাংটেলাবাং সলুন আর্জুইক সেনং।

গজিনী লামার্জানা লঙালুন বেনি দায়াল লাপেন শ্রেয়া ঘোষাল আতুমকিলুন আর্জুয়েক লং তাংডাটাফি আদুন্থু আলুন আর্জুয়েক সেনং দিল কিয়াকারে পু আলামার্জানা লঙালুন আলুন আলাম থেলাকে ইয়ে দিল কিয়াকারে কিলোনা বাঙালকায়াক নেক লাপেন উদিত নারায়ণ তাংতে আর্জুয়েক সেনং লবাং সলুন

0: কই কই ভাগৰি গলো।
1: কি হল?
0: নতুন কিডবেক লাগে।
1: তেন্তে প্ৰথমে কেপ্টেনক কোৱা, নুশুনিলে মেনেজাৰক কোৱা।
0: কৰেক্ট।
1: গতিকে এইদৰেই প্ৰথমে বেংকক অভিযোগ কৰিবা। 30 দিনলৈকে কোনো উত্তৰ বা সমাধান নাপালে চিএমএছ পৰ্টেলত অভিযোগ কৰিবা। গতিকে প্ৰথমে বেংক, তাৰপিছত চিএমএছ পৰ্টেল, নহলে অভিযোগ হ'ব নামঞ্জুৰ। যাবা? চোৱা, আহি গ'ল না নতুন কিডবেক।
2: আৰবিআই কয়
3: প্ৰথমে আপোনাৰ বেংক, তাৰপিছত আৰবিআই অম্বুডছমেন।
4: নাংলি তুমজাই মে কার্জুলংবম লাকে আকাশবাণী ডিফুয়া স্টেশন লংপেন আদুন্থু পিনিয়ালাম জিরপু আজাই মেক আংডেং লংপেন। রোল অফ সরকারি গাংবুড়া ইন কার্বিয়াংলং মাতে কার্বিয়াংলং অলং রঙাসার আতম আরপু কোয়ানথেমাপু আপুথাক পূর্ণতারু দর্শিং তেরাং লাপেন প্রদীপ রংফার আতমাংবং চেথান কাচিং ওয়াই আলামথে আরজিক সিনাং।
5: পিনি লাদাখ স্টুডিওরলো জুতাং জুবাত লাপেন রং রূপ কাপাংরি লাকাদো কাবে পুথাক চারি চালো মাতুম নন স্টুডিওরলো আংলো আলাং লিতুং কে সরকারি গাংবুড়া বাহিনী ফান্তা পিনি লাদাখ স্টুডিওরলো হাংলো ইনোদা বাংকে আকেহাই স্যার পূর্ণ তারু লাপেন ইনোদা বাংকে স্যার দর্শিং তেরাং আপনাংসি পূর্ণ তারু নালে ফান নিংকাম সাম্পেন কার্ডন পাইজিরলো
6: কার্ডম
5: লাসন থাকসি দর্শিং তেরাং সরকারি গাংবুড়া নালে ফান্তা কার্ডম পাইজিরল
6: কার্ডম
5: তাতে পিনি রিতুম কাছে থানাংজি আলামাথে পিক তো পিক সরকারি গাংবুড়া তুম কুপুসনমা আরপু কোসনমা আলাং লুকি ক্লেম নাংজি লাপেনকে ক্লেমবম কুপুসন লমা লাকাদো কাবে পুঠাক চিংকি চিংবাই লোনা তাতে আপ্রাংসি নেলি দর্শিং তেরাং সরকারি গাংবুড়া নালি ফাংসি নারজু প তেরাং কে হাই লা কার্বিয়াং লংলো সার্থে লাপেনকে রঙা সার পুকি পুটা দো তিথি লাসি আহক পেটা পাংকে লা হিনিয়া লামথে তা ইসিবেল ম কেমাং দাম মাতে কে জং দাম কাপড়ে কাপড়ে ল
6: চোর পারল ফানাসো আলাম থে পুথানা কার্যু পন্থে থংকে ব্রাইসি আরু আচিকলো আনকান ওয়াং নিলি তুম আমহাংকে থে কানিকা তলন পু পুবমা বাংকে নিলি তুমকে লা বাংকে অল কার্বিয়াংলং সরকারি গাম্বরা এসোসিয়েশন 1994 আনিংকান সি নি তুম আমহাং পাঠে পন্ন হালাসো আর্নি সি নিলি তুম আনিংকান ওয়াং সে তামে নিলি তুম লাসো আর্নি আমহাংকে থে কানি হক পেনসি সং আমহান থে নিলতুম তালন পনব নিলতুম হা ব্রিটিশ নাংচারি পনব মাহুত আসাম ল্যান্ড রেগুলেশন এক 1886 আনিকানসি চেং পন হালা সৌহুত পেন ওয়াংবম ওয়াংবমসি পুথত 1890 আনিকানসি গাউবুড়াপু হালা সৌহদ বাংকে সরকারি গাউবুড়াপু ইর এ
5: ও
6: গাউবুড়াপুসি ইর তামি ইসন বাংকে গভর্নমেন্ট আতুম বাংকে রিভিনিউ কালেকশন পেন্ডাংলো গভর্নমেন্ট ফান আসন আসন কাচেরাব দুনিয়া ফান আমাসি এসন বাংকে আমেন ইরনাংজি পুলো নাসি গাউবুড়া পুলো তে গাউবুড়া পুলো তাংতে রং পেনা কেসার লাপেনথু বাংকে কেপাংরি পাংদন থেকমুচত চিনি মুচত সরকার ফান কেচেরাব দুন থেক উন হালা ফানসি কেজং পন লাপুল হ্যাঁ লাসে লাসোপেন পুথত আসাম ফ্রন্টিয়ার রেগুলেশন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস 1945 আনিংকানসি পুথত গাউবুড়া মাতে নন ইলতুম চিজং লুম্বম সরকারি গাউবুড়া বাংকে হালাসোহুত কি পাথিরলো হালাসোহুত বাংসি লাসে নন আকো কার্বি আংলং মাতে ইতুম কার্বি আলং বাংকে ইলিতুম গাছি ইরুন্থু বাংকে রং আসার পুলো সরকার গাউবুড়া পুতাং দেলোপ রং আসার লাসি নন আকো লাদাখ এলি তুম বাং বাংকে লা রং আসার ঠে দা দোকক কুরাসান চমলা রং আসার ঠে দা দোকক আমাসি হালাসো যে মাংহুহে দা জিয়া ফানসি আবাদ নিঙে সর লা বাংকে সরকার গাম্বুড়া লা বাংকে সরকার আ গাম্বুড়া কালি লাপো রং আসার লা ব্যাংকে সরকারি গাম্বুড়া আপুলাসন সি কে থাক দোকক কিংবা চিনি বাংকে তামে হক পেয়ার বাংকে লাগে হালাসো হুর কে পাপলাং মাতে কে পাচিনি পন আ গাম্বুড়া লা বাংকে
5: পিকলো তেরাং কেহাই নন আবাংকে নিলি সার পূর্ণ তারো নালিপান নাকার জয়লাম থেই জিগলা পহেলো আতে কুমার আতুমসি লা সরকারি

0: isi guideline dunai
1: kalang ahok lo
0: oh
1: ahok lo
0: dunai
1: ahok
0: je rong paru punoi alam loh
1: kalang
0: he
1: kalang
0: rong kep punoi rong pop punoi pensi inut gambura dak sorkari gambura cepek nai ba population la an dolo te la si inut sorkari gambura cepek nai pu ceda la so system mangke plan salong gedu
1: tadi tu melong do desa
0: ke milo ke abedel lo la so hormu bangke la si la ke non ke ove ki milo mati non ni tu ta lo la bangke ke do si ke nang sor lo la bangke do vek nang pola ke
1: me pik alam lo e taro ke
2: thi si la so putha asao
1: to ne gista ni gita
2: ba dum chat lang ho si bangke la pulo ili tumle sorkari gambura nang paman noi pu kale dat sorkar tum amen thang chirap chirie phan sialang le tumge ka chiri bina ga mat sialang le tum ning ke hang si li tum phan nang ge jong pon la lo amat si alang le tum bangke la kithe nai hala so ke jong pon bangke la ke revenue collection apo si revenue collection po ma si মানে সার্কেল অফিস লং রেভিনিউ ভিলেজ পো মানে রেভিনিউ কালেক্ট মে আরং আন ইসি মেনালিস কাসেলাম পন্ত দু লাসি লাসো রেভিনিউ ভিলেজ এগেন্স্ট পেন্সি মানে সরকারি গাম্বুরা মাতে রং গাম্বুরা বা অ্যাপয়েন্টমেন্ট কি পি পন্ত দু হলাস হোত সেটা আমি দা কার্বিয়াং লো বা মাংকে সারি সার্কেল ফ্লি দো ফ্লি অফিস সেটা আমি পেনাং আন বা গেলি তুম ইংলং হাওয়ার্ড ও সার্ভে ক্লেম ক্লে লাহাই দু পিগলা তা অফিসে তামে খাই রাত দু কম আছে রেভিনিউ ভিলেজ কে সার্ভে বে রেভিনিউ ভিলেজ কাছেলাম লে পন পে আন সে তামে হা তুমলা সরকারি গাম্পুরা বাং এলি তুম অ্যাপয়েন্টমেন্ট পি দেট এলি তুম মানে ডাক কার্বি আংলং বাংকে রেভিনিউ কালেকশন ছট টাকালি কাপড়ে কাপড়ে গেলি তুম কাচেরাপ কাচিরি তাকে নাং সত দুঃখ পো মাসি লা রেভিনিউ ভিলেজ কালি দে তুম ফানসে তামি আলাই তুম ফানসা অ্যাপয়েন্টমেন্ট পাং পাই বিদ পন দে লাপুল
1: মে পিগলো এ পুথত তে রাখে পা কোন আরজু থুলা তাতে ইনুত আমুনে দা ফান জং দেলো এ সরকার তুম আলাই পাঙ্গে পিনি পেন বাংকে সরকারি গাং বুড়া লোপু তাতে কি জং জে আপ্রাং আলং লিতুম কো পিপিসি ক্রাং লো লোকচার লিকে তো কেলাং এডুকেশন কোয়ালিফিকেশন বাং কুপুসন সিকে জং লপেনা কেনাং সদমাবি লো
2: ও লতা লাং নাম নাং কই কার্বিয়াং লং আবাং কে নন আমাত বাং কে লপুসন কে পাতিনি দাক মতে ইংলিশ মেন পুলো ক্রাইটেরিয়া পোলা স ক্রাইটেরিয়া বাং মাং কে পাচিনি দাক কে আবে তা অফিস নন উবে কি মিয়ে মতে নন আকাই পর হুর বা মাং কে তকলাং আবে পুলো তাং তে ইসি কাতোরা দক কে ক্লেম কে দাম শিক্ষাক দা আমাসি লো কাচারলি বা মাংকে আকে নাং সত পুসি পুকি পুবম সিতান নন বাঙ্গেলা কাউবি কার্বিয়াং লং তোমাস কাউন্সিল পেন লা পাচিনি দাং দে সিতামে কাপ্রেক ডিস্ট্রিক মতে আসাম আংকাং পি বা মাংকে মেট্রিক পাস নাই পুসি পু পন্দ লাসে নন লা কার্বিয়াং লং বা মাংকে নন বাকে আবেলা
1: এলা বংশ পুথাক দারু কাহে গুপিসি পুজি
0: কালি এলা বাংকে আহক ল তামানে নন কে ওবি কি মিয়া দিন পর ইনুদা গাম্বুরা সরকারি গাম্বুরা কে মান পুতা হাকো তেং কে চকচে দেত পুকে নন কে কে তকে লাং তা ঠেক নাং কক প বা পিনে কি পু পারালা মালি পিনে মোবাইল আন্তা লাং দুন ঠেক ঠে পুলোতে লাকে পিরঠে আলাম আমাসি লাকে মাংহু দুন হাক পু মাতি
1: আহক আলাম আহক আলাম
0: লা বাংকে কে নাং সক সেটা লাসি লাসি কাউন্সিল অটোনোমাস কাউন্সিল ফান্ডা কা চুনিংরি লাস হরমু বাংকে আলাং লিতুম পাং ডাক লো পোসন্তে মিসেন জি লা বাংকে যে অন্তত সরকারি গাম্বুরা তুম ফান্তা মিট্রিক পাস বেগ নেই পু হরমু বাং কাউন্সিল পেন ইসি পাং ডাক নেই লা
1: কার্যলং আলাম পাং কেলা পোসন লো মু পেন নাংলে পেন বলাম লা থানলো বাং পেন আজু বাং কে হায়ার সেকেন্ডারি কে পাস বেগ নাংজি পুসি লাসন আরন কে পাঠিক
0: দো ওই দো দো
1: দাইলি তুম দিম তালা পোসন ইসন বাকে জং বেদ দো সন্তে
0: কে জং বেদ দো আসন তে ইলি তুম তা মে ওপো মে পার কো লা
1: চালাম চারি চালম কে চে থান কে চে মুম জয় মু চা
0: ওই ওই ওই লা চালাম
1: তেরাং কে হাইফানিলি ইসন আলাম কার্জু জি আলাম থেকেলা পোসন হেলো বিসার আলাম ইনোর মনিরা ফান সরকারি গাম্বরা আর পু পেকলো বয় ফ্রিস তামে আলাং লি ক্লেম বহুত পিনি কে ক্লেম কে চকচি দুক কাতোরা দুক কে ব্যাংকে ফান দুকলো মাতে পিনে কিছু দুকলো মাতাংতে কুপিনি রাধা তুম আনিং কে দকলে দুকলো পুতাংতে হালা বংশ সরকারি গাম্বুরা ফান কে পাসুন উন লাপেন কে পুথর কে পাং নিথু লা পুসনা যা কং দুমা আবিল
2: ও লাবাংকে দু আথিমা রাত কে পাংরি মাতে গভর্নমেন্ট ফান কাচেরাপ কাচিতু দুন আর্লেং বিনাক পয় জংসি লাংলি বাং মতে লা সরকারি গামরা ক্লেম বাং জংসি অর্ডার দূর মি উই দেট মতে কেবা কে ফান কে বেন পেনি পেনা দুকক নেপুলো তাংতে লাকে রাত জংসি কে আলাম থেকে পাকলাং পন দুকক লেপুলো তাংতে কার্বি আংলং অন্তর্মাস কাউন্সিল তুমলা বাংকে আলাংলি ফান

0: ping than pet abang mangke la ke si awar sai du ke du la bangke
1: tarok ke hai labang sola malong asa o e badun cha sinang tong te hala sarkari gambura wek sta me alang litum aning ke chipar do ta hai ni bangke moning pena bang claim ke lu pa moning si bena bang ani bangke chi opu puta hai mene lampuson lu putang te kachi o hala bang so arona jutang alam se tho thanji ma
2: o la bangke do he jong si alang jong si alang li jong si aning hang he bangke claim madam jong si alang ta pine katorat do pulo te alang li bangke isi application puason lo la alang tu marong apan chathanang po rong isi pan chathanang po je mania pan le jong noi pinie ni bangke pinia kisung do kok lu pulo te bang rong asora ko insight tu po ko mani apan ako chi jong tu po la bangke provision do
1: mipigalam terang ke ison lam than tha সরকারি গামবুরা পু হক দে রাফি বিচারলাম ননালি তুমা ফানকে বাঙ্কে সরকার তো না হক লো রাপেন রার তো না হল নাল তুম বাহিনী তা এ সরকারি গামবুরা আর পু ডেং বম লাপেন কি বম লো তাং তে লা বাংস কি কি বম গাং নি বম হুত সরকার দুবেন পেনে আকেরা বিমা পিপেল
0: অলা মাঙ্গে নং নাম বাঙ্গে নি তুম লং ই বম হে নিলা নং নাম নন আপর আহুর আমাঙ্গে নি তুম চিকলো ইয়না anong nam ni tum suri phi ni tum to deng puni bom ase a
2: ke cheng si ke kon ma
0: so anong nam ke long cheng ke ni tum 1995 aning kan pen si ni tum pharoi si pen si chong cheng pon lo
1: o
0: la pen thu aphi ako pharoi ni pulo la pusan je pharo pho non aphi ako pharo troxi non ako puthot suri ke thompen non suri pri an ni tum non long pon bom
1: la bang so alam batun chet pen pen ke ning ye do lang mataro sang ho
2: kali lo la so alam bang ke non ni tum ta suri pri ke deng ik bom lo he seta eno sarkari gambura mane karbiang long palam kali de lo mati sarkari gambura pulote la ke isi asamang angkang pi ta sarkari gambura ta du mati kasi ni tum phanta isi ke chuning ri do he ni tum ta chuning ri bom he council phan he kasi plan setting le ni tum phanang pi kinoi pu plan setting abang ke ni tum non la suri pli ke long bom ang bong ta lang li tum ke 9000 ke long bom lo
1: engke non
2: long bom lo engke non chula budget huta lang litu ma phan bang ke 14000 non people non la october check lo pen
1: ate daka bang ke
2: la daka bang ke non anta ni tung ke hang bom lo he sita la sin non mat ke thang a council la sor pen ta thang a hiri a reply da long le lang la sin ni tum phan ta nang hok tang det nang hok det lo mat ni tum phan ta la si bu nang pang bar chit si nang pinang ya polo po ta ne ili ta karbiang long pu sita ajan noi ka asama long si doik mati li tum ta ta si bang ateng le ni ni tum phanda nang pite la ke engdom kurwang thulo la pulo he jo
1: kala pikala
0: bang chet
1: kala kala patan cha thang the
0: la bang ke la pulo ini ke nili tum lo hangi bom kaprek a district mate al sama kang kang pi ke long bom ateng sini tum ta long nei pu sini tum hang bom he teni tum kang ho ke hang pon ta ni tum alam the a jor do a the ma ni tum karbian lo antar mas council pi ma ni tum hukum nang pi atte ni tum na so sai claim ni bom chotta kali ni tum state government pe ni tum phan nang cha to dun bom ta sai ta ni tum claim bom
1: abata claim nang la
0: abata claim bom council pe abata ni tum claim bom a ison bang ke ni tum বিচারলাম ল ইন অর্ডার আলং সেতামে নিতুম থানা পেন বা কপিনি রং রূপ লং পিনি কাতরা দো কপ সেতামে নিতুম থানা পান্তা নিতুম চেরা বিদুন বক লা পেনথু বাঙ্কে ডিজাস্টার ম্যানেজমেন্ট যেহেতু এডমিনিস্ট্রেটিভ জাস্টিস পোলা 1945 হালা সুহূত আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট মা পারল পন্দে রিভিনিউ লং লাসে হালাস ডিজাস্টার ম্যানেজমেন্ট তা নিতুম নন সরকারি গামরা তুমি নিতুম ক্লেমি বম লাসে স্টেট আসাই আনতা নিতুম ক্লেমি বম আপেন ডিস্ট্রিক্ট নিতুম ফানা পিংখা রাখা ক্লেম বম পুলো তাংতে নিতুম কাপ্রেগা ডিস্ট্রিক্ট তুম কোয়ান মান নাম মানে কেলং বম নিতুম তা কেলং ইয়া রাইট লাসে লাসো বাংসে নিতুম হাঙি বম পেন থু বাংকে নন নিতুম কেলং বম বাংকে এনেকে হকপেন বাংকে দা কার্বিয়াং লং তোমাস কাউন্সিল রিভিনিউ আহিন পেছি তুম লং নাই পোল কাং থিম সেতামে দা কার্বি আলং তোমাস কাউন্সিল তুমবাং মেথাং জুং জুং আর রিভিনিউ পেন বাঙ্গা নাম্পা দরুন এ পোমাসে আসাম গভর্নমেন্ট পেনসি নি তুম এসওপিডি ট্রু এসওপিডি পেনসি তুম লং বম লা সামে নি তোমাকো সি কে হাং পন থু বম দো হ্যাঁ লাসে মানে নন প্ল্যান আলং সে নি তুম ফান কে

0: nang pibo nang pinay la sawa
1: sa na parlo pon na
0: parlo pon na ipasin ni tumang kaya hang pon po
2: tante labang suka si thanalong eso na lamjong me taro kaya hay nang le tum kibo mati da non ke claim bom arpu ki the nai nai ke claim nang jie ko lo lo
3: arpu ki the nai nai pulo te la ni tum ma pan la council la sor pe nang pin khat bang ke lai lo he jene ba long le long le ni tum la
1: long le
3: phelang bang ke ni tum lang chari du nang po কমাৎসিয়া হক মা হক হেমা বাহা বর্ডার গে দুম মুনির তা হক পেট আমি কালিমা কালাং মা ও লাংকে নিতুম সিলাংচারি দুং পো লাপেন লাং সে নিতুম এন ও সি পি দুং পো লাপু লুজো নিতুম ফানবাংকে লাসি পুপারালা পুপারালা মালি লাবাংকে কেথে নাই আর পুলো লাবাংকে নিতুম ফানবাংকে আথেমা নিতুম জংসি ক্লেম থাপ ক্লেম পুলো পুলো তেলাকে চক ই গেদ পু মাতি ও কালিলি কালাং লাং আমি নিতুম সি ডাক বাংকে পু নং দৌথা বারেট পো জলা সো আহর মূল লাসি লালু নি তুম চেমা থা বাঙ্গে দি লা জাসে মেট লা লংলে ফেলাং বাঙ্গে নি তুম বাঙ্গে আর পুঠে পিকলু
2: আর পেনাল তুম কে ক্লেম বম আলা বংশ আং কাঙ্গারলো পেনে গভর্নমেন্ট আসাই খিয়া হেম তাহ পেনে স্কুল কলেজ তাহ দু হকলো পা হালা হাই এ কে রাই কম তুম তা নাংলি তুম লং আর পু দোমা
3: দো নীল তুমা লা স্কুল পুনয় জাত পুনয় নি তুমা লং সি তামানে লা তুম মেডিজিং কমিটি পু দো দো ইং মাতি কলা স্কুল আলং হে লাসি নীল তুম ফানসি আর পু নাঙ্গে পেক আদিম আদিম আলং কে সরকারি গামরা ফানসি আর পুকে পেক লাসা কমিটি কি মেসেন জি ফান হালা দাগা টিচার তুম ও ডিউটি চেকলেমা চেকলেম ক্লেমা ও ইয়ো লাহুয়া হরমু বাংকে নি তুম ফানসি নাঙ্গে পেক লাসি লাহুয়া হরমু বাংকে আর পু থেকে ওলো পুষি নিলি কামা থাই
2: কালাং কালাং কালাং আলা বাংস বং নোনালোমা বাংকে গাচারলি লং নন মতে সাইখি ক্লেম জিপ আদিম লং নন পে কাস্ট সার্টিফিকেট তাহ পে এস টি এস সি সার্টিফিকেট পিনা গি হালো টাকা লং পে কাচারাপ দোমা
3: দোলো নি তুম সি তারমানে কাস্ট সার্টিফিকেট নি তুম আহিন পানি পিনা ককলো জো তারমানে হালা গভর্নমেন্টটা হালা তুম বাংটা যে সরকারি গাম্বুরা পেন লা নাকি টকথা পুপুলো মাতি নি তুম পানা মাসি নি তুমকে লা বাংকে টক দু নাং ককলো সি লাসহর মু বাংকে হেনই গে লোহে
2: মেসেন লো মেসেন
3: লাসহর মু বাংকে গভর্নমেন্ট নাং পেক নি তুম ফান হেনু নি লো
2: পি গলাম পি গলাম
3: আউথে মা আনু আনু তিন না ফান্তা নি তুম বাংকে যে আহক লো
2: কলা
3: কে জং দু ও লাসয়া যা কং বা নি তুম ফান পি লো লামাসি লাবাং তা ইসি আর পু নি তুম আর পু ইগলো হে লাবা
2: কলা কলা কলা নন তেরা কে হাই ফান আরজুলাং জংসি এনো দা মুনি দা ফান সরকারি গাম্বুরা পেক লো লাপেন ক্লেম বম লো মোপে নাং পুলো আর তা ইং কানিং করে সিপেন হা থ্রকেপরা ফো আনবাক হালা পাকসং বংজংসি আলাং লিতুম কোনাদে মিশন পেনজংসি আবার সাই সরকারি আশাই লং লগলো পে কিমিশন আসন চাকরি লং লগা জব লং লগলো পুলো তাংতে হালা বাংস আর পুকলে বম উঞ্জিলাং মা উনে
4: বাংকে নিলি নন্তা থান পাকলা ডাক ঠিক থে দেবো থেমা দা আর বাংকে লাপু সন্তক ডাক নিলি তা ঠেক লং লিলা সেটা নীল তুমলং তালা পুসন কাপড়ে কাসাই তা মানে ক্লেম বম সরকারি গামুরা তা ক্লেম কাম্পেন কাপড়ে গভর্নমেন্ট আসাই তা ক্লেম বম লাবাং তা নীল তুমলং চিঠাই লং সেটা নীলি পুদামাকে পিপলস কার্বি আংলং তোমাস কাউন্সিল বান তালা বাং হিনি তা হিনি বা ক্লেম লং সনবে জি পু বাং পু থি থে দেট মা পু থে নীলি মা মাথা বাং মাকে নন নীলি তোমা আর নং না মাতে নি তুমা লং বম বাই নং বাংকে লাকে অনরিয়ম মানপেং কে পিপ নরিয়ম চলা বাংকে পিনে সার্ভিস আসন লাগে কেরেঙি কেরেঙি আবার সাইলো পো বাংলে ইলি তুম ফানাঙ্গে পানং কালি দে লাসে ইনুরামুনি জংসি রেঙি পুলো তাংতে সাই ক্লেম নাং কি কাপড় আজাদ সাইলে ক্লেম অফিসে তামি কেরেঙি ফানকে লা বরগাম্বুরা আবাই নং চহং লক পেনকে ইলি তুম রেঙি এ দেজি আমাসি লাসো বাংকে নিলি মাথা তেংতে কাপড় এলো তোমাস কাউন্সিল আসর তুম তালপ আন কেলাং চারি মাতে লাপু ক্রয় ক্রি লাপু সোনা বাংকে নিলি থেকলং লিলাং নোনা মার বাংকে
2: তা পিজো পেন লাবাং সুকে টক ডাক দু পছন্দে মে পারজি মা
4: ও লাবালে টক ডাক পছন্দে মি মিসেন জি হে অফিস ইতামে মোহেদ নিলি পু এলোকে দি ইনু দা আর লেং কেরেং ইয়ে ফান পুলো তাংতে সাই জুতি কি নাক ক্লেম নাক সিতামে ইসি হরমু বাংকে হালা সরকারি গামুরা মাতা ইসর হমু বাংকে চেমা থাই নাই একে নাং সদ দক জংসি আলাং পিনে গভর্নমেন্ট আলং পিনে সাই দুই কক পেন আলাংলি ট্রান্সফার দামল আলাংলি রং পেন হা আং তাং দুক পুলো তাংতে আলাংলি আরার ভাঙ্কে চেলাং ইয়াও লাবাংকে আবার সাই চেলং লিদে জি আপর লাবাংকে আলা সরকারি গামবুরা বাংতা চিমা থারায় নেই জংসি লপানা খে লু জংসি এলাং ট্রান্সফার দক পুলো তাংতে কাপড়ে কানু কাপড়ে পাঁচ তামি সেনাই পনাই লাবাংকে দু
2: মেপিক আলাম লো কেপাকলার রং বাং সলাম থে নন তারো কে ফানি সলাম কার জুন দং জি কে এসা ও দলাং লাবাংকে লাপুসন হেলো রং

0: chi bong ching che a la pen bine adu ya hoy la pen an parta bine chong hu chong hi la pu son jong si nang tang le pu tang te hala dak nang le tum ka bisar dun ji a cha kong duma bi lo
1: la rong ang bong jong si la hui a nang le rok la hui alam nang le rok lu te do ke do he do ni tum bang ke la son lo ke cheng bang ke la rong a ke sa long rong a gambura tum bang la tum ching sai po o la tum ching sai po jong si la tum ang bong ching sai une de pu lo te la si ni tum along nang pali po
0: o
1: la si ni tum along nang pali bang jong si ni tum insider te insider lo jong si un e pu lo te la ke sarkar along pali nang
0: bok par me parlam jilo apor lam mo paputa e tum ghuri charti wa ba si le tum apor tai hong he de jo non nang le tum bahini ke bang ladak sarkari gambora tum lapen ke non radio nar ju phrong tum dato alang le tum phan nang le tum bahini a hin pen ke nang sor lam the pini sarkari gambora lama putha ka ching wai ka ching sai pen pini ke pling pe do kok pini ka ching wai pini ke phobon pe do kok pu alam the nang tum ning long pini e matha e do lang ma
2: ও লা বাংকে চেথান লি পুলো তাং তে দুগে দোলাং লা পুলো য় নন পর হরিলি তুম থেক পন্ন যে ইনুরা সরকারি গাম্বুরা লোতে আরং আবে পুসন সি পাছে থাং তুম তা দু লা পুলে হে সি নিলি পুদা মাংকে সরকারি গাম্বুরা আবাং লে কোসন সে রং আবে দেট প ইনুর আরং আসার কাদু কাবে আ ফারমান আন আলাং লি কার যা বাং জং সি ইনুর আরং সার কালি দেট পুলো তাং তে ইনুরা রং সরকারি পেন্সি সরকারি গামুরা পামান দে পুলো তাং তে লা কে কিপাংরি বাংকে লা হেলো কিছু ঠেক দিগলো ও লাসিলা সরকারি গামুরা বাংকে ইনুদ আরং আসার মান বেক পেন্সি এপয়েন্টমেন্ট বাংকে পিনাই সরকারি গামুরা ফান আথেমা নন লা কে হাউ ওয়ে উইলেচিং থুমদাম পুষে পুষিতামে লং দামজি নীলি ফু পেন ধেমসা বুড়া আসতামে রং আসার সিপাং সরকারি গামুরা তাকলে আপেন কে হা সুত পেন সে তামি লাপুসন সে আংথুন আং বোম আং বোম সে নন আন তামে লাসন আং সে ক্লেম বোম লাসে রং আসার নন লিতুম রং আসার থে পুলো রং আসার সে এলান লিতুম বাংকে নন কাস্টমারি মানতে লিতুমা জুতাং আহিন আপেন সে এলান তুম পাথে ল আপেন কে লাগে গেনিল আন সে মানে লিতুমা জুতাং পাচা নাং ইয়া নাং পুলো সে তামে সরকারি গামবুরা সে তামে আলাং লিতুম সে তামে জুতাং কে পাচা না তেং লো আথিমা আলাং লি তুম সামি রং আসার পেন সে পুথর আং কাং পিয়া রং আসার ফান আলাং লি কে চেলানা কে ছেথান কে চিমু পর ইনুরা রং আসা সরকারি গাম্বরা সিতামি আর পুঠে পি আপেন কে কাদু গাবে আর রং আসার তা ফারমান আন তা আসুমা না তেং সে চে কাম লো চে হক লো সনসান সে ইং হন পম্ব সে ক্লেম পম্বম লো সে নীলিহীন মাথা বা মাংকে রং আসার পেন সরকারি গাম্বরা সেটা ক্লেম রাব দাম রাব হালা সে লিতুম আজুতাং আবং সে পামান নাঙি পুষিনিলি মাথা
0: লাবং সব পুথার নালি নিঙার লোপেন কানিং জি নাঙ্গি দোলাং বা তারো খাই
1: নীলি কানিং জি জি পুগে লাপু হেল যে ন লম্বাং আসাব দিক ডাক সাই দু ডাক রং আসার পেন সরকারি গাম্বুরা লাসি লাসো হরমু বাংকে রং আসারা তুম রং আসারা দায়িত্ব দলু মাতি রং আসারা তুম বাং হিরিয়া দল রং কসন সি কে ক্লেম নাই মাকে দাম নাই মা জুতাং আলং পুনয় জুবাদ আলং পুনয় লাগেলা রং আসার আতুম সি ক্লেম পো মাতি সরকারি গাম্বুরা তুমাকে সরকার লং চেরাব দুনপু লাসি লাদাখ থাং কাশিক সা কাবি থাং আ কিছু কাবি লাসে রং আসার আতুম রং আসার চেকলেম বেতলো তে থাং থেলো পেন সরকারি গাম্বুরা বাং সরকারি গাম্বুরা সর চেপ চেকলেম বেতপু
0: মেথাং মেথাং আসাই
1: মেথাং মেথাং আসাই চেকলেম বেতলো পোতে থাং আ কিছু কাবি দরা পেতলো পোতে মেয়ং চপু
0: তাদের পিনি গেল তুম কাছে কি কে থারা লাভ কেলা পলিং তো না কার্ডম
1: কার্ডম কার্ডম
3: লাপোয়ানপর নাংলিতুম পিনিয়ালাম জের পুয়াংদেং আলংপেন কার্বিয়াংলং লং রঙাসার আতুম আরপু ক আনথেমা পুয়াপুথাক পূর্ণতারু দর্শিং টেরাংলাপেন প্রদীপ রংফার আতুমংবং চিহু চিপুত আর্জেকলং তাংল লাকে আকাশবাণী ডিফু জাই মেকেবাং বম লাকে এফ এম বেন আলংপেন মেগাহার্স ফারো ইসিরা তকবরা সেরকেপ লাপেন আংলিটুম নিউজ অন এয়ার এপ আলংপেন তা জাই মেক আরজে লংজি
4: কার্ডম রজার
5: কার্ডম কার্ডম বেসাং হো
4: নালিকে সাইক্লেম লক বুঝ
5: ওই লাপু লজু
4: নালিতে মরং

0: Che arrom a sarpen, ma si tur jo ma si arrom clar, i grello le.
1: Oh, e ti gio, c'è punke, dono da che ho.
0: Mi piglo rom sar, o ci nam ta ni li gar jilo onali tum rom ke, kar biang long bom pen, ke clar na ya rom amen pen, nong i long dun busi bitar jilo.
1: Nang li tum ka do ka ve hir jumelo jo.
0: Mi piglo rom sar, nang li tum rom ke amen pen che ton chidlo, rom kang thir. কপাংঠে রাসাই কি আর্না মাসাইল লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দু
1: লবংস আসাই পেন ইলিতুম মিঠাং অক প্রাণ কেমিসেন লপেন ডেট কাংথির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলা লপেন কিজুই কেলাং আদিম হৈ হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লপেন পাংথির এট লোনা
0: লাসি মিথাং ইং থির জিরোতে জুতাং ইং থির জিরপো
2: মন কি বাত হ্যায় জন জন কি সভি কি কুছ অপনি সি সংঘর্ষো কে কুছ কিসসে কাহানি কুছ সফলতাও কি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক होती है मन की बात प्रधानमंत्री के साथ। तो सुनिए इस महीने 31 मई सुबह 11 बजे मन की बात आकाशवाणी दूरदर्शन के सभी चैनलों और प्रसार भारती के OTT प्लेटफॉर्म वेव्स पर। माननीय प्रधानमंत्री के प्रसारण के तुरंत बाद मन की बात का प्रादेशिक भाषाओं में अनुवाद आप सुन सकते हैं आकाशवाणी और दूरदर्शन से संबद्ध प्रादेशिक चैनलों पर। मन की बात के प्रादेशिक भाषाओं में अनुवाद का पुनः प्रसारण आप सुन सकते हैं रात 8 बजे आकाशवाणी और दूरदर्शन के सभी प्रादेशिक चैनलों पर। तो याद रखें रविवार 31 मई सुबह 11 बजे मन की बात।
3: नांगरी तुम जाय में कारजुलोंग बम लाके आकाशवाणी डिफुआ लोंगपेन इसन के नांग सट के पाचिनी आलमजीर आरजु इथा আকাশবাণী ডিফু আজাই মে কারজুডুঞ্জি আফান আর নিবাং তা আদা পরফাই ট্রকসিরা মিনিট ক্যাপেন পরফাই সির ক্যাপ আন লাপেন আর নিকাংসাম পরফাই ফেন পরফাই ট্রকরা মিনিট থং ক্যাপ আন আকাশবাণী ডিফু আজাই মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেনাং লিটুম আরজুলং ইকজি লাপেন আকাশবাণী ডিফু আজাই মেক কেডো আন কারজুডুঞ্জি আফান আদা পরফাই ফরা মিনিট ফ ক্যাপ আপর পেন আজও পরফাই ক্যাপ আন FM বেন লং পেন মেগাহার্স ফারোইসিরা তকবরাসির ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আকেরা পেনতা নাংলিটুম আরজুলং ইকজি লাপেন আন পার্ট আগে কাচিনিজি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেনতা নাংলিটুম আকাশবাণী ডিফু আলং হুমরিদাম একটামে কেনাং সটকে পাচিনি আলামজিরকে লাপোয়ানিক চটল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়া পর পরফাই ক্যাবরা মিনিট ফ ক্যাবরা ফ চক কাই কাই লাসি নাংলিটুম ইংডেং ফারো ইসিরা থং ক্যাবরা প্লি মন কি বাত আজাই মেক আংডেং অলং পেন প্রাইম মিনিস্টার আকেহাই নরেন্দ্র মোদী আনিং আর লো আলাম থে আরজুইক লংপো

ছাঁচ। বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশের পূর্বাঞ্চল পাব ছাতুগুড়ির শরবত। পেটু ভরে, দেহকু শক্তি যোগায়। কোঙ্কন আর গোয়াত কোকম শরবত, সোল কড়হি। দক্ষিণ ভারতত পাড়কম, নিরমূর, সম্বারম আর উড়িষ্যাত বেলর শরবত। এই সমূহ কেবল শীতল পানীয়ই নহয়, ভারতের বিভিন্ন অঞ্চলের পরম্পরারও একো একোটা অংশস্বরূপ। আর ইয়াত এক ভারত শ্রেষ্ঠ ভারতের অনুভবের রেঙনি দেখা যায়। আর একটা কথা মন করব যে এই সমূহের সরহভাগেই আমার কৃষি আর রাঁধনীশালের আহিছে। ইয়াত কোনো বৃহৎ ব্র্যান্ডিং নাই, ইয়াত নিহিত আছে বহু প্রজন্মর অভিজ্ঞতা। আপনার সবে গরমের দিনকাত আমার দেশীয় পানীয় তৃপ্তি নিশ্চয়কৈ লব। বন্ধুসকল, গরমের দিন অহার লগে লগে আমি সকলে আমর কথা পাতো। গরম দিনবোৰত ভারতের হয়তো এনে কোনো পরিয়াল নাই যত আমর বিষয়ে আলোচনা নহয়। প্রতিটো অঞ্চলের আমর নিজস্ব সোয়াদ আর সুগন্ধ আছে। মহারাষ্ট্র আর কোঙ্কনের হাপসু, আলফনসু, গুজরাটের কেসর, উত্তর প্রদেশের দশেরি আর কাশীর লেংরা আম। লেংরা আমর এটি বিশেষত্ব হয়েছে যে ই পকার পাছতো তার রং সেউজিয়া হয়ে থাকে। সোসা, মালদাম আদি সকলো নামৰ সৈতে আমার মানুষের মিঠা স্মৃতি জড়িত হয়ে আছে। দক্ষিণলৈ গলে আমি পাও বেঙ্গনপল্লি, তোতাপুরি, নীলম আর মালগোয়া। বেঙ্গলত হিমসাগর আর উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশত সুবর্ণরেখা। ঠাই সলনি হওয়ার লগে লগে আমার আকার, আকৃতি আর স্বাদর পরিবর্তন হয়। আর বর্তমানে আমার এই যাত্রায় বিশ্ববজারও স্পর্শ করেছে। মই আজির এই অনুষ্ঠানের যোগেদি আম উৎপাদনের সঙ্গে জড়িত আমার কৃষক ভাই ভনীসকলক প্রশংসা করছো। আপনার আমার কৃষি অর্থনীতির বিশেষ অংশীদার। বন্ধুসকল, গরমের দিনবোৰত বিদ্যালয়সমূহত গ্রীষ্মর বন্ধ হয় যদিও মই এনে এটি অধ্যয়নের বিষয়ে কব খুঁজিছো যার কথা শুনিলে সকলোরে শ্রেণীত ভর্তি হবলৈ মন যাব। এনে এখন বিদ্যালয় বা শ্রেণীকোঠার কথা ভাবক যত সেমনিয়া, কিশোর, যুবক আর বয়স্ক সকল লোক যাব পারে, যত কোনো মাচুলের প্রয়োজন নাই, কোনো বিদ্যালয় ভবনও নাই আর আমোদজনকভাবে ইয়াত শ্রেণী নৈর সৈতে সংলগ্ন হয়। বন্ধুসকল, এয়া কোনো সাধু কথা নহয়, এটি বাস্তব প্রচেষ্টা। কেরালম রাজ্যের আলোয়াত সাজি ওয়ালাচেরিল মহোদয়ে এটি সাঁতোর সংঘর অর্থাৎ সুইমিং ক্লাবর আয়োজন করে আহিছে। এতিয়ালৈকে 15,000তকৈ অধিক লোকে এই সংঘত সাঁতোরের প্রশিক্ষণ লৈছে। সাজি মহোদয়ে দিব্যাঙ্গ শিশুসকলকো সাঁতোরের প্রশিক্ষণ দিয়ে। এই প্রচেষ্টার আঁত আছে এটি দুঃখভরা কাহিনী। কিছু বছর পূর্বে এটি নৌকা দুর্ঘটনাত বহুকেজন ছাত্রর মৃত্যু হয়েছিল। এই ঘটনায় সাজি মহোদয়ের অন্তর কপাই গৈছিল। এই ছাত্রসকলে সাঁতুরিবলৈ জনা হলে হয়তো বহুতরে প্রাণ রক্ষা পড়লহেতেন। আর এই কথা মনত রাখি সাঁতোর সংঘর অভিযান আরম্ভ করে। বন্ধুসকল, সাজি ওয়ালাচেরিল মহোদয়ের পর আমি এটি উৎকৃষ্ট শিক্ষা লাভ করো মানুষ আর সমাজের প্রতি সেবা আগবাবলৈ বহু বেশি অর্থ বা উপাদানের প্রয়োজন নহয়, প্রয়োজন এটি মহৎ উদ্দেশ্য আর নিরন্তর প্রচেষ্টার। এই দুটির আধারতেই আমি হাজার হাজার লোকের জীবনলৈ পরিবর্তন আনিব পারো। মোর প্রিয় দেশবাসী, কিছুদিন পূর্বে মোর ইউরোপর নেদারল্যান্ড দেশখনলৈ যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল। তাত মই বহুকেই সভাত যোগ দিছিল। তাত থকা সময়ত এনে এটি বিশেষ ঘটনা হয়েছিল যি সকলো ভারতীয়কে গৌরবান্বিত করিব। নেদারল্যান্ডত আয়োজিত এক বিশেষ সমারোহত আমার দেশত শাসন করা চোলা বংশর সময়ের প্রাচীন তাম্রলিপি ভারতক উভতাই দিয়া হয়। সেই সমারোহত নেদারল্যান্ডর প্রধানমন্ত্রী উপস্থিত আছিল। এই তাম্রলিপি সন্দর্ভত মই দেশ বিদেশের পর বহু বার্তা লাভ করছো। এই বার্তাসমূহ গর্ব আর আনন্দ প্রকাশিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তত থকা তামিল সম্প্রদায়ের লোকের মাজত এই বিষয়ত বিশেষ উৎসাহ পরিলক্ষিত হয়েছে। বন্ধুসকল, এই তাম্রলিপিক লৈ মানুষের মাজত বহু অনুসন্ধিচ্ছা আছে, সেইবাবে আজি মই এই বিষয়ে কিছু কথা অবগত করব খুঁজিছো। এই সংগ্রহত 21খন ডাঙর আর 3খন সরু আকারের তাম্রলিপি আছে। এই লিপিত রজা রাজেন্দ্র চোলা প্রথমে তেওঁৰ পিতৃ রজা রাজরাজা চোলার এটি প্রতিজ্ঞা পূরণের কথা বর্ণিত আছে। ইয়াত আনৈমঙ্গলম গাঁৱত এটি বৌদ্ধবিহার দান করার কথা উল্লেখ আছে। এই তাম্রলিপিসমূহত চোলা বংশর রাজ অভিজ্ঞতার কথাও কোৱা হৈছে। চোলা সাম্রাজ্যের সামুদ্রিক শক্তির বর্ণনাও ইয়াত পোৱা যায়। লগতে দক্ষিণ পূব এশিয়ার দেশসমূহের সৈতে চোলা সাম্রাজ্যের সম্পর্কের কথাও ইয়াত উল্লেখ আছে। চোলা সাম্রাজ্যের সমৃদ্ধি আর সাংস্কৃতিক ইতিহাস আমার বাবে গৌরবর বিষয়। বন্ধুসকল, আমার সরকারে ভারতের এনে অমূল্য সম্পদসমূহর সংরক্ষণের বাবে অহরহ প্রচেষ্টা চলাই আহিছে। এই সন্দর্ভত

0: Haejong Jharkhand Ranchialong Senior Athletics Federation Competition Bilo Kapre kapre ka det pen wangsi kadu kawe faruner kep ke pathu atum chepate dunlo laso ho det along bang pli atum pen anong che thangsi prek jam ke pathu along che pahai si amu che bikanglo alang tuma men ke Gurindarwil Singh Vishal TK Tejaswin Shankar Dev Mina Lapen Kuldeep Kumar atum hello alang tum hello prek jam ke pathu ka chepate ho chepahai si det long ria phan nong me ke me wan lo lasi a prang si ke alang tum phan akero pajir lo jirpi jirpo det along ka chithan pre la ke pharoi si meta res hello ni ni ke chok pen si det along mens pharoi si meta res ke karahin ana chepahai si phong thom an ke hai amu pc det long ria phan nong me wan lo laso ke kat ka che bai along ka che pa un dun tum men ke Gurinder Will Singh Lapen Animes Kujur Henlo Lasi Nilimathalo Nili Ning Arlo Alam The Along Alangitum Bahini Alam The Putha Kachithan Je Phansi Nili Ning Hanglo Cardom Animes Lapen Cardom Gurinder Will
1: Cardom Sir
2: Cardom Sir
0: Tangte Korte Nangitum Me Pika Sai Si Pichunlo Nangitum Bahini Ta Manghu Me Me Pensi Chapahailo Mirdong Prakso Along Ilitum Jugal Bandi Mate Bahini Atum Kiluna Putha langlong lo lapen arjulong lo bonta nonkela mirdong prakso long asontak taksi ke hai chapati dunang po inuda bangke ke hai jia phan chedanang po lapen inuda bangke ka chapati along ke hai jia phan bor idunang po anke batai ke thoma phong an chepalong thulong po lake the dung ninga rong me me athe pilo ninga lo lam the karju ki do an arada phan nilinang li tumpen kaching ki ji lapen kapachini jia phan ninghang animes ake hai
1: কার্ডম স্যার নীলিমেন কে অ্যানিমেস কুহুর পহেনলো নীলি দেরাং বং পেন ফারোহিনী মিতার লাপেন ফারো ফ্লি মিতার কে হায় পেন আমু কাচিবি আবাং ফুলো লাপেন নীলি কে ছত্তিশগড় আলং সিকে দো স্যার ননমাত কি নীলি ওডিশা পেনসি পাথু বম নীলি এশিয়ান মেডেল লাপেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস আলং হাইডুনসি মেডেল তা চেপালং দুনলো লাপেন নীলি সুরহিনী রেঙ্কয় রাই সি আনিংকান পেনসি এথলেটিক্স আলং পাথু দুন চেংলো নীলি লো চার্লি চেপ উন ডেড অফি সাইনিক স্কুল আম্বিকাপুর অলং পেন পুথত চেপা উন থুলো হালা সৌহুদ নীলি ফুটবল তা পাথুবম লাপেন ডেট অলং কোভিড আকিসু আবুর কেবাং হুদ আজাদ আসাই তা ক্লেম থেক থেদেদলো লাসাহুদ নীলিপু লাপেন নীলি পায়াতুম ঠ্যাং আসাই আবেতে হং অলং আসন আসন পাথুদাম রং নুন বুসি জগওয়ান নাং পিলো কোভিড আকিসু আবুর যুদ্ধেদ আফি নীলি ফুটবল কাপাথুরা পেট আজির পো স্টেট মিট পেডোজি পুনাং থানলো লাসি নাংলিতুম তা চেপাতে দুনথা পুসি নীলিজির পো নাং পিংখাটলো লাপেন নীলি চেপাতে দুনলো নীলি ন্যাশনাল লেভেল সিলেকশন লাপুসন আসাই তা দো পু চিনিনে লাসো আফি নীলি ন্যাশনাল আলং চেপালং দুনলো লাপেন ইন্ডিয়া ম্যান পেন পিয়র্থে আদাং আলং তা কাপাথু দুন জিয়ে ফান চিসিক দিংলো
0: গুরিন্দর উইল নাংলিকে পিয়াবিয়ার্টালো
2: কার্ডম স্যার নীলিমেন কে গোবিন্দর সিং লাপেন নীলিকে ইন্ডিয়া নাভির আলং পিটি অফিসার লাপেন নীলিকে ইন্ডিয়া আলং লাংকেবেক কে কাত কাছে বাই আহিন আনাত কে প্রাপ পিক আবাং ফুল নীলি 10.9 মিটার ফারুইসি ন্যাশনাল রেকর্ড চেপা উনল লাপেন নীলি হেনলো ইন্ডিয়া আলং কে চেংসি 10.1 আন আলং পেন আলং কে পাচুন দুন লাপেন নীলি দেট আফারমান আফান কে রায়কম জি আফান তা আরজাবলো নীলি পো লাপেন নীলি ফু আতুম তা কাপাথু আহিন আনাত আনিং কে হ্যাং পিক লাসনসি ইন্ডিয়া আজুতং আরং আজে লকে দিওয়ালি নিংকান কিমি আরং আজে আহুত নীলিতুম মেথাং আহেম সিতামে চেপাংথির আসাই ক্লেমলো নীলিপো কেলং তাং আ ট্রফি লাপেন মেডেল হাই হুইতা নীলি পাংথির পিলো লাপেন নীলি নিং হাংপিক লাপেন নীলি নিং আরং পিক লাসন থসি আজাদা ট্রফি নীলি কেবেন আহুত কোনাত পেন্সির বাংসো আ ট্রফি কেলং দুনলো মেডেল লাপেন কোনাত আসুম্বিলো পুসি নীলি আরজুবের নাপেন আলাংলি কেহাই তাং আতমু পেনসি নাংথানলো লাদাখ আদিম পেনসি কেহাই আমেদেল আংসেলো পুসি নাংথান প্লিরলো নীলি আসানচম সেলামসি চেপাহাই লং লো পুসি নাংথান থুলো নীলি সিতামে আলাংলি ফান থাক দুনসি পুলো নীলি তা কেপাথু হিনানা নিংহাং পারপিক লাসি আলাংলি আদা প্রাং কাইকেতা অক প্রাণ কেমে জি আফান কাটবের লাসো আবার আসাই লংসি নীলি তা আলাংলি ফান আদা প্রাং নাং কেপন বেরজি আফান চুনিং রিলো লাসন আপর আহুত আলাংলি নীলি ফান আসন আসন কেপাথু আহিন নাত নাংথানলো লাসো আহুত পেন্সি নীলি কেপাথু আহিন নাত চিংথুর দুনলো নীলি ইউসিয়ান বল কেপাথু থেক নাই এবং ফু পিরথে আদাং আলং রেকর্ড কাছে পালং থেক

লাসন নি ইলিতুম আলং দৌলতে ইলিতুম ফারু ফারু আমুনিরাতুম রাব দুনথেকপো নিলিকাছিং হন দেদারাত কেদামতং আরুই মালম নিলি ইউরোপ নেদারল্যান্ড আদিম কেদাম ওভারসাই লংলো নিলি হাডাক মিটিং আলং চেতং দুন আফানসি কেদাম লাসহুদ ইলিতুম ভারতীয় দো আন আফান ইসি নিং চেপারোকা আলাম ওয়াংলো নেদারল্যান্ডস আলং কি বিপন আজাইমেগ আলং থেদুং রঙাজে আলং চোলা কাল আহুদ তাম পেন কাসেলাম কাসু হাই হুই ভারত আফান বয় ছুলো লাসো জাই মেগালং নেদারল্যান্ড প্রাইম মিনিস্টার তা চেতং দুন ইগলো লাসো তাম কাসু নাকে বয় আলাম নিলিতুম দেড আসর লাপেন হং কেদো আতুম আনতা কাচুরু লং বমলো লাপেন আনিং কারং চেপারুকা থেকলং বমলো পিয়ার্থে আডাঙালং কেদো নিতুর আসর আতুমতা আনিং চেপারংলো জিরপি জিরপো আতুম লাসো তাম কাসু আজক মুনির আতুম পেনাং আন নিং আক্লং পেন কাচারলি নিং হাং আতুম দো ইগলো লাচিনিলি নাংলিতুম আফান লাসো পুথাক মাসাব নংথানিকপো লাসো হরমু আলং ইংকয়রা ইসি লাপেন আসো কেথান আতাম আকাশু সেলামতং দোলো লাসো আর্জান রাজা রাজেন্দ্র চোলা প্রাধিয়ান পেন আপু আফান রাজা রাজ রাজা চোলা আফান ইসি সেমেকে পি লাপেন কাপাচু নাপুথাকি লাসো হরমু সেলাম ইগলো হাডাক রং আফান আর্নিকে থে লাপেন কেমে ওয়ানজি পুরা দান কে পিজি পুসি চিসিক ইগলো লাসো তাম কাসু আলং চোলা আলামু লাপেন কাচিংথু দো আন্তা এলিতুম থেকলংজি নিহাং নিতুর এশিয়া দেড আলং পেন তা কাছে ফোকলক আসনসি থেকপনলংলো এলিতুম চোলা আতুম আফান চোরো রে উনে জিরপো জিরপি আতুম এলিতুম আ সরকার ভারত আলং কে দো হাকো কো কিথিপতাং আহর মু হরতার আন্তা বিভেদজি আফানসি বরিবমলো লাসনসি জ্ঞান ভারতীয় অভিয়ান পেন পাচেতনদুনসি ছত্তিশগড় মালহার আলংটা তাম পেন কাসেলাম টং সন্থম আহরমু লংপনলো লাবাংস হরমু মাহারিসি বালারিয়ান আকাই আহুদ কাসেলাম টং আহরমু পুসি চিথানিগলো কেথে কেরে আতুম কাতারলিবা টেং পুলোতে লাবাংস হরমু আলং কেতক হাইহুই আনটা সেঞ্চুরি ট্রক ট্রকসি পেন কাসেলাম টং আহরমু পুসি নাংপাচিনিলো লাবাংস আতাম আকাশু লং কেতক আটেং পুলোতে ব্রাহ্মিন স্ক্রিপ লাপেন পালি আলাম বেনসি কেতক লাসনসি এলেতুম আফান হালাসো কায়াহুদ কোসনসি রাত কাচারিমা কিনাং সদ আলাম মতে আরোন লাপেন আনপাটা জুতাং জুবাদা পুথাকটা নাংচিনিগলো জিরপি জিরপো আতুম ইলি ভারতীয়াতুম অ্যাস্ট্রোনমি আলং পেনাং আন নিং কাহাংডো এলেতুম আদেত আলং নন আনতা হাকো পেন কেদো অবজারভেটোরিয়াস নন আনতা দোলাং লাসো অদিম আলং মেথেমেটিক্যাল ডিসকোভারিস তা নাংকে প্লাংলো নেভিগেশন আনাথু পুনয় মতে ক্যালেন্ডার মতে রং আজেলে পুনন লাহাই দো আনতা সিনিং লাপেন চিক্লো লং সো লাপেন কচেরাব দো ওভে কিমি আতুম আনতা লাসো হিন আনাথ আনিং কে হ্যাং থেকপন লংলো নন লম অ্যাস্ট্রোনমি ক্লাব তা পেনাং আন চেথাংলো রং পেন রং সোপি আলং আন স্কুল পেন কিজুই আদিম আলং আনতা লাবাংস আ ক্লাব পেনাং আন কচেথাং থেকলংলো নিলি বেঙ্গালোর আলং কেদো অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি পোয়ালাম চিনি দামিগলো লাদাখ অবজারভেশনাল সিজন আজাইমেক দো ইকবমলো খাকরন মন্দার পোয়াবিতুং আতুম ঘন্টা থংকেপ আফান সেকে পি ইগলো জিরপো জিরপি আতুম আজুকাংটিং আহুদ চিক্লোলংসো আতুর থেকলং পেন নিং আরং মেমে অ্যাস্ট্রো কেরেলা আবিতুং আতুম অবজারভেশন ক্যাম্প লাপেন ওয়ার্কশপ তা বি ইকবমলো লাদাখ অভিকিমি আতুম টেলিস্কোপ তা সেলাম লাপেন স্টার ম্যাপ পেনসি চার্লি বমলো রাজকোট আদিমালং বিগ বাং অ্যাস্ট্রোনমি ক্লাব আতুম অ্যাস্ট্রোনমি আপুথাক জির আনামপি নাম দুর্পেন রান অফ কুচ আন লবাংস অ্যাস্ট্রোনমি পু আজাই মেক পাদুক বমলো জ্যোতির্বিদ্যা পারিসান্থা তা অ্যাস্ট্রোনমি লংপেন কে বান নাই কাচারলি আদিমলো লতা অবজারভেশনাল ফেসিলিটি লাপেন কিতাব আপুরু লাপেন টেলিস্কোপ আপুরু তা লং একজি নিলি আইজাক ফান্তা চুরোরে উনে লাকে স্টুডেন্ট লিড নেশন ওয়াইড নেটওয়ার্ক লাদাখ অ্যাস্ট্রোনমি লাপেন অ্যাস্ট্রোফিজিক্স ক্লাব আতুম কাচিজু আদিম ইগলো জিরপি জিরপো আতুম নাংলিতুম কি ক্লেম নিং কাহাং আসন চিমিদ মে পেন পেন আকিমি আসন কেচারলি আকেনাং সত কেসাঙারনি আহুদ ইসি অ্যাস্ট্রোনমি ক্লাব লাপেন প্ল্যানেটেরিয়াম আলং কাচিপা অকদুন লাপেন কাহুমরিদামজি আফান নীলি রিসো ইজাং আতুম আফান চুনিংরি ইংতুম জিরপি জিরপো আতুম মান কি বাদ আজাই মেক চিমিদ মে পিন পেন টিভি আলং কেলাং বেড়াতুম আফান নীলি কি পুজি ইসি আলাম আর্জান লং ইগবেকথা লাবাংস আলাম আর্জান ননহেজং আমুনি দাতুম চিথানসাই আসনসি দোলো লাবাংস লাম আর্জান আলং পেনাং আন আমুনি দাতুম নিং ডিং নিং

লাগে আকাশবাণী গুয়াহাটি বিউটার জিঠা কেথানপন বাংলি এর অনরংপি মিনিষ্টার কেহ হিমন্ত বিশ্ব শর্মা পেন দেলহি কিমিয়ালং মিনিষ্টার সার্পো নরেন্দ্র মোদী আফান কেনাং সৎপেন চিতংপন স্টেট আলং আকিমিয়া গভর্নমেন্ট কে সেংপন অফি লাহেন ল মিনিষ্টার সার্পো আফান কে চিতংপন চেং শর্মা পেন আমেথাং আদুন্ধুয়া ফং আহুত কপুসনসি কাপেপ্রাং পঞ্জি আফান কামাথা পনমা হালাসো আলাম মিনিষ্টার সার্পো মোদী আফান পাচিনি পন আলাংলি আসাম অলং কাদ্দো কবি আরেন কাপচিং থুরপন অলং নাঙ্গাচিত দুনাপদ মিনিষ্টার সার্পো আফান চোরপন আপনকে কেবাং জিলাঙা পরা হুচিতামে আলাংলি আবিদি সৌরে মাতাংতে আহিরজুমি আফান চহাং পন বাংসো আনপার চিতামে এন ডি এ গভর্নমেন্ট পেনকে থমা ফং আহুত কাপাং চেং পন কাপাং চেং মেক আসায় আপুথাক চিতামে আকেহাই মোদী আফান পাচিনি পন আফিথু মিনিষ্টার কে হয় পেন কারি পিএম মিনিষ্টার আশিনি বৈষ্ণব আফান চেটংপন লাপেনকে কচিলেঙা বিদি কাপাচিং থুর লাপেনকে আওয়ার সাই কাপে বাদ পঞ্জি আফান চিংকি চিংওয়াই পন কেবাংজি বৌশিক ফ আসাম মিনিষ্টার হামে পাংডাং পন পো মিনিষ্টার কে হিমন্ত বিশ্ব শর্মা পেন মো মালমসু আফ্রাং হামফাং আমিদিয়া পেনসি বাংসু আলামথে পাচিনি পন মিনিষ্টার সার্পো নরেন্দ্র মোদী আফান পাতুমি দেলহি কিমিয়ালং কাচিটংপন আফি সি পিনি মিনিষ্টার কে হয় পেন বাংসু আলাম

thì bắc lăng bọn làm thế các bắc lăng mới mới kể lại phụ lo kể đam tang aru krihini minister kể hoa himanto biso sorma long otul bora ajanta neok rameswar teli la pen ke charon boro minister ason ben pen semi deng pon lo Guwahati rong sopia pan ingthir at pen ki bipona pan municipal corporation pen sunglo rakeng kam deng pon tanglo Soccha abhijan rara kache song ki bipon jia pan municipal corporation pen puthot kangthir at aputhak kache pate sik pon lo Bangso puthak corporation a mayor Mrigen Saronia kaningje pon ke rong sopi kaching thura committee mekara committee sangpimar a committee pen pen club hai hui ang bong sochota kachipate dopanpo bangso kachipate ponalong saya hem hai hui pinabdik pen vo sikre pho an amen register pon unji india armu oxo kethe dunga saya phan chisik tanglo lapen ke dimjong si petoite plutangte adun thua phonga phan operation sindur kapangcheng unason chisik lopusi armu oxo ke hoy upendra divedi pen lamthe paklang pon Maharashtra State Pune along Kido National Defense Academy along EC Ajay Megalong Kache Tong Dona Hut Patimi DVD Pen Kaningje Ponke Operation Sindur Pen Kacherai Komamu Kewang Jat Achokaraya Pansitame India Chekang Un Pualam Theke Klang Daglo Guwahati Police Pen Rong Sopi Along Rakia Hormu Kejor Kepon Kang Huatum Aputak Ot Pasik Pon Pen Kawene sitame bank koira truck ke jor lapen ke ke pon kang huwa tuma phan ne pon. Guwahati police commissioner ke ja pon pen Polton Bazar kari pi ke sanga dim pen, Kamaikha kari pi ke sanga dim an, police atum kari pi a police atum pen, Chelang rapet pen ka khuruk pon ahut, gramin koira sir cap heroin lapen ke ason sona hormu ne pon. Duma kawe isi kelang me sen, aham phangka pinchong ponjia ke mang pen pini pirthe dang pen pen asama long ta duma pen kachi pahelu arni talon pon bangso arni anikan wangs ta mi pini ason aru thom ke bra si arni talon pon pon lamthe kapaklang mi ke anikan wang ta duma a hormu kiri majok pirthe dang nijut trainer kep an bak amuni thi pon lasor ni katalon pon pen Guwahati pen pen prekjam adim duma pen kache pahelu aputak chirok toka jai me sikdang ponlo. Rabha khay tum pini kanthir et baiko arongaje talon pon. Jada chiklo chiklo ke pleng arni si bangso arongaje talon pon. Katiki kanghoi rat atum barla afrang ngrit jai lo ke me jia phan la pen ke inki inket sokka pahing no un eden jia আকাচুনিং রিপন পেনসি বাংসো আরংগাজে তালন পনল লাপেনকে আইপিএল কাচিপাটে পনালং পিনি আহমেদাবাদ লং কাপাধু পঞ্জি আংডুঙা কাপাথু পনালং গুজরাট টাইটেন্স চুনিঙা চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু পেন চিফো পনপো বাংসো কাপাথু মোয়ার্নিকাংসাম পরফাই ট্রক্সি রা এ বেং পেনসি পাংচেং পঞ্জি বিউটালাম থেকে পিনি লাপু অঞ্চল

সেই দক ও পিছঠাট অক লাম থেকে মান চেপা দন মিরাগ রাখলাপেনকে জিরপো কিমি কাচিবি পুলো তাহতে আপ্রাংকে আনিং কাচে দক পেনাং আন্দুজি মানে আবাংকে লাহেন দক কাইপেন চোচে সেলে আহর মূলাপেনকে বীরটি বীরতন্দ আনসিতামে এ বয়েট চো এট আমাত আফি আমে থাং আকামাহুত কেনাং জি পুতা আবেদেট পোপুয়াফা লাসি সারলাম থে বুল দন কিমি রক রক আসেং কাচে দক ও পিছঠাট অক মাতাংতে মালমসু চেহো ফাক পু কিপু ইদামালাম থে পিনিয়া সারলাম থেকে লাপু আঞ্চল

0: Nampi namdur thengpi thengprang raikom nangji la pen ki pangchu nangji. Athima nampi namdur la pen thengpi thengprang thenglo tumon ki mi kiwana ba. Thengpi thengprang thenglo theng mi lang ikiwan piya ba. Nampi namdur la pen thengpi thengprang du tik ansi. Munit la pen kireng et api anta du unchoji. Lahenlo. Ironga thengpi chorlote rongkeba thengpi arong ithu nangji. Pini nangli thengpi thengprang raikom lote pinapki thengpi thengprang si nangli phan nang raikom po.
1: নাম কার বেজায় মেকার জুলং বামলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন আধুনকে কার বেজায় মেঘলং পেন পিনাপ্রক পার্জু পঞ্জিয়া পুঠাকলে পিনি পেন চিঠান পনিক মেক্সিমা পিনাপলকে ভোসি কচিক্লো কেচেং সি মতানতে নিফাই সি উর্মিয়ারনি কার বেজায় মেঘলং পেন পিনাম হলে তোমা প্রাংসিয়া বাংকে আর ডিবাং আসন বীরতা আর জুইকলং ইজি বিউটা পেন আফি জং পিনি আসারলাম থে পুয়ালং পেন পেনা বেথ চেতা মিনং লিতুম সারলাম থে তা আরজু ইগলং ইগজি বাংসরের পেন আফি আসন সন কেনাং সদ লামজির কিরত কাপর চুপন পেন আফি পিনা লামজি রং ডেংলং পেন চিহ চিপুরা লামজির নং লিতুম আরজু ইগলং ইগজি পিনাবল বাংস আং ডেংলং পেন সাং পি ফুলমতি টেরন পি ইনু টক বাং লাপেন কে হিরজির কাসন সেবা আলাংলি পেন চিহু চিপুদ আলামজির আর্জু ইকলং ইকজি লবাং সোয়াং ডেংলং কিহুত পঞ্জি আবাংলাকে প্রদীপ রংফা লামজির আংডেং পেন আফি পিনাব লুনবারিম আংডেংলং পেন নাংলিতুম সদার বে তেনজিং টি চন্দ্রকান্ত তেরাং লাপেনকে রজনী তিমুং পিয়াতুম পেন কিলুন পন আসন সোম লুনবান সিতামি নাংলিতুম আর্জু ইকলং ইকজি কার বিয়াজাই মেঘলং পেন পিনাপ কিরট কপার জুপঞ্জি কে লাপওয়ান হেন লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুন্ধুকে ইরুই ফেন ফংনি কপচে তাকপন বরেঙা বিরটা আরজু ইকসেনা আসাম গভর্নমেন্ট পিডব্লিউ ডি আসাই কামালং কাপাপ্লেং পঞ্জি জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আং হয় ফকেব্রাকে থমদো বাংস ফান আসাম পাবলিক সার্ভিস কমিশন পেন কচুনিংরিয়ালু হ্যাং পন্তাংল নং নাম চিক্লো এজনালং সিকা সুরিক্রে প্লিপেন সিকা সুরি ট্রক্সি ক্যাব আন লাপেনকে গ্রেড পে সিকা সুরিনের ক্যাবরা ফারু ট্রক্সি লাপেন আসন সন বনাস্তা দুজি বাংফুয়ার্টা নিকানক্রেনের ক্যাব পেন প্লি ক্যাব আং বংসি দোচত নাংজি বাংফুয়াটুং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর নিকানকে থম কচারলিতাং ডিপ্লোমা দুনাংজি আং তনালাম থে লাপেনকে কাচুনিংরিয়া লো আফান ওয়েবসাইটকে পিডব্লিউডি রোডস ডট আসাম ডট জিওভি ডট আইএন কাচুনিংরিয়ালু কেডেংপন কিজুৎসিয়ারনিকে ভোসিক নিফাই ক্যাব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পেন বাংসুরিকে ইসিরা ফারোই সিরা ইংকয়রা ট্রক্সি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আং হয় কাপা প্লেন পঞ্জি আফান কাচুনিংরিয়ালু হ্যাং পন্তাংল নং নাম চিক্লো এজনালং সিকা সুরিক্রে সির ক্যাবরা ফারু সির ক্যাব লাপেনা সনসন বনাস্তা দুইজি বাংফুয়ার্টা নিকানক্রেনের ক্যাব পেন থম ক্যাব

বংশী দোচত নাংজি ভাংফটুম হায়ার সেকেন্ডারি আসাদ লাংকিউন টাঙাতুম নাংজি লাপেনকে ফিটার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক মেল রাইটস মেন্টেনেন্স মেকানিক মেকানিক রেডিও লাপেনকে টিভি ইলেকট্রনিক্স মেকানিক্স মেকানিক মোটর ভেহিকলস ওয়ারম্যান ট্র্যাক্টর মেকানিক্স আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার মেকানিক্স ডিজেল হিট ইঞ্জিন টার্নার মেকানিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক আর এন্তা কেথেক দোনাংজি আইটিআই সার্টিফিকেট দোনাংজি কালিতে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আর ডিপ্লোমা দোনাংজি আং তো নালাম থিলাপেনকে কাছু নিংরি দুনা ফান ওয়েবসাইটকে ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট আইএন কাচুনি রেয়ালো কেডেং পন কি জুৎসি আর নিকে ভসিক নিফাই ক্রিপলি ইন্ডিয়ান এয়ারফোর্স ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ অলং লাপেনকে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চ অলং ইং হয় কাপা প্লেং পন জিয়া ফান এফ ক্যাট আথেকে এ এফ সি এ টি সুরিহিনীরা ইং কয়রা ট্রক পেন সাদলাং পাদু পন প আং হয় কচারলি লাপেনকে আর্তা পুথাক আং তনলামথি লাপেনকে কাচুনুরি দুন আফান ওয়েবসাইট আবাংকে ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এন আই সি ডট আই এন হেন কাচুনুরি দুন আফান কিজুৎসি আর্নি আবাংকে ভসিক নিফাই ক্রেসির কেপ ভরিং বেটা কেপিনি লাপু অঞ্চল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু

0: lapona pornang litum bodo lunbari majai meg ang deng along ason son alun arjulong tanglo laki akashwani difu nalitum jai mek arjulong bom laki fm ben along mega hors paroi sira tok bara surke ris ip lapen an parta news on ear polapang so ip along pen sitami nalitum akashwani difu ajai mek arjulong ikji nan sedio apor por phai pho chok tanglo adun thu rong rupa jai mek ang deng along Jehochiput arjuik lonang. Jehochiput at hippie ke. Kiphir ke thak. Aputha. Hudbang. Johnny Strongpar lapen sang pi. Kawe terang piang bong Jehochiput arjuik lonang.
1: Lake All India Radio dipu. Pini Ladakh Studio long. Ni kawe terang pi pen. Alangli. Kiphir ke thak asai ke claim aputha. Jehochiput ponjia phansi ladakh kabori alangli nilituma studio alongwang pen nonke nilituma studio a microphone a thengno wang pen nai ni tanglo ni kavia phansi ke nangli phan nilitum all in the radio dipua hin pen kardom nang pajir glo ni
2: kardom
1: ni kave nangli ki phir ke tha asai ke claim dun ke tha ka pang sing dun kopuan arta hut pen loni nang thani ji
2: নিলিয়ার টাবাং নিলি চিপু থেক থে দেল মানে নিলি পোতানাং থান থে দে মাসে নিলিয়ার টাবাং নিলি চিপু থেক থে দেট আসন লাসে নিলি পে কে থাক দুন আসাই কে ক্লেম দুন চেং কে নিলি কে থাক ওয়ান কক বেল মো মা ওয়ান কক সে থাক চারলি দুন ল চারলি দে ফি নিলি আকো পুথত চারলি পন্থু কে এম পিলু থেরাং সে নিলি থাক পন ল
1: পিলু হেল
2: পিলু হেন ল
1: তে নন কে নাং লি দা নাং লি আর তা দু ল পসি হাল আসো হত পাও কর যা মির মির লপ সোনার টা হম
2: লাং
1: এতে লা ওয়াম কক মহেনাং লি পুলো লবা সো ওয়াম কক কে থাক পেন নাং লি ফি সি তামে লপ সোন নাং কে রাব দুন লপ সোন দু হম নাং কে রান দুন নি কো আন বাক নাং লবা সো কে রান কে
2: নাং কে রান পি কে মালম সো এম এক ঘন্টা আন রান ল রান পাতাং দেত পেন নাং ওয়াই পি দুন ল নাং থান ল জাল লাসি ল
1: থাক তা থাক ফিল ল
2: থাক ফিল ল লাকে রানার নি মাসি থাক ফিল ল
1: তে লাভাম ক হেলো নাং লিগে থাক চেং পসি লাবাং সু থাক দেরা ফি বাং কে নাং লি লাবাং সবাম ক কে তাং পেন কে নাং লি নিং গা চা রং ল না থে নাং লি কায়াং বং কে লাবাং সবাম ক কে নাং লি কে থাক চেং ল ক পুয়া নাং লি নিং চিং সাম লা পেন নাং লি ফি ফান চে পে ক্লাং পেন নাং লি ফি সি তা মে ক পুয়া ল নিং গা রং
2: আনি রং লো থে সের লো নাং কে থাক চারি পেন নিলি ফি নাং থাক পন লো
1: নাং লি ফি বাং কে লো সোনা লাম

সুমসিয়া শের জং কেনে সংসার শের জং নেরু নং চেলো দুনলং সি মৌসুম সিয়া শের জং দাগ্রাহি অইলাম কে মুনসিন্দের দুলাম তেনে বারাজি সে।

হুহান লাসি পাচোরান জরলাং আন্তা নিম্র কম পিনখাম পিঞ্চং দামাসার জুতাং কার্বিতা বলন চিনাম।

পেনবাং তাং দুনিম্রু কম জুতাং জুতাং তাং বলন চেনাম তপিন্দেং সুম্পদ ইং ঠাইদাং।

এথাক্সিংরিংথোচ্চেদাম কাথিযুথান্দামালাম ওজারো মারাং পীর্থেশো কার্বিয়াজাং কিন্তিন লংলেয়াং করসাং পিণ্ডেং সুম্পর্ণাদোলাং কার্বি তাং কাঞ্জিন চেনাম।

জালা পিরবি চেলো ঠু নয়না আনসি সের হনমি চে যান পাকলো সের হনমি কাঙ্গ্যাং নং নেলে জিয়া সাম্ফান চাকলক দেং চিরি আফাং

শয়তান তাং রেৎসের কালেং পেন্দাম জাংরে রণসিং পো মারাং লোডু না হোয়াং চোহাং লোডু না হোয়াং লংওয়ান এ রণসিং তা চে লোডু লোতাং।

0: কি হল, নতুন কিডব্যাক লাগে, তেন্তে প্রথমে ক্যাপ্টেনক কোৱা, নুশুনিলে ম্যানেজারক কোৱা।
1: কারেক্ট।
0: গতিকে এইদরে প্রথমে ব্যাংকক অভিযোগ করিবা, 30 দিনলৈকে কোনো উত্তর বা সমাধান নাপালে CMS পোর্টেলত অভিযোগ করিবা। গতিকে প্রথমে ব্যাংক, তারপর CMS পোর্টেল, নহলে অভিযোগ হব না মঞ্জুর। যাবা? চোয়া, আহি গল না নতুন কিডব্যাক।
2: RBI কয়
3: প্রথমে আপনার ব্যাংক, তারপর RBI অম্বুডসম্যান।

mek akopensi duma kirim dun la pason jirpi jirpo along ke thek dun long la pen alon ke dojot ason gitin dun matangte katirwa ponatum ke doko ka jok penta penang anarta ki joma tuma phan abi kang hoy la pason tadu e phong phong ni matangte duma kirim parni dun ron pulote abe nang do pangcheng po lason si mo ki the ahut pusitame duma ke monga ot ason si dopo কাইকে চুরিবুং আসন ইলি থেকলংজি কিরিম বেড়াতুম আবে দোকক আফিতা চেমাথা থে লাবাংসো মাসাপসোবেদ আবেকে দোয়াজক আকাই মো আফ্রাং হেনোদাকজি পুয়ান্তা নিং চিরই আবে মাতে চেমাথা থে দুমালং ইসি কাহেনো নাই নিকোটাইন পু ইসি আকেমিকেলস কাপাং ওইদো রাকি কেপানির লক জি আসন ল এফংজংসি রাকি কে নিরলং লো পুলোতে কাচেপাজক জি মাতে কেসে জিয়াফান সুং পিক আসনসি থেকলং কিমং মেপেন নাতুম পুস্তামে লবাংসো দুমা কেমং আকেসো চলং ইথেক আথে কেমং দেট আতুম আদুং আরাই কেডো দুনাজক সনসি ওসোমার আরলেংকেসার লাপেন সোচোপাথে বাংফি মাতে প্রেগনেন্ট ওমেন আতুম আফান কিউন জয় মুচত লাপসন ইলি চিনি সনসি আসমা লাং ইনফেকশন লাপেন কাপ্রেক কাপ্রেক আক কাপাহেনো জিয়াফান ফেরে মেমে লাসি আর্মু কে অংলং দুমা কেমং লাকে কেমং আতুম চলে কিসুং জি লাপুগালি আদুং আড়াই কেডোদুন আতুম আফান আন্তা আকিসুং আং থেকলো দুমা কেরিম লাকে এবাং মাতে অকফানসি কানহক চট লাপুগালি এখি এদাত সিতামে নাংকিজুম ই আংথেক আথে আজহাক আমুনির আতুম দুমা জয়নে পেনাং আন আর্নিবাং টাংকা কাপাদাম কেওয়ার কাফলাং নুয়াসন থেকলং জংসি লিতুম লাখা দাম বলতে লাবাংসো এ অক একে ফালাং নো ই আদুমা কাচো নাম আতং কাপেন কাপ্রে কাসন এ অক আফান কেমিসেন জি আবিদি লাপেন কাপ্রে কাপ্রে কাসন জংসি ইলিতুম চো নাম ইলো পুলতে মেথাং আফানসি আলেবাংপো লাপেন আদুংরাই সনসি ওসোমার লাপেন আকেসার কাদু কাবে পেন পুসিতামে রেংডক রেং নি পেনসি দোথাক পামেলংপো বন্তা এফং পেন দুমা কেরিম দের আতুমকে মেন মেন কাচি কেরলা জি পুকে সুং পিক লাপেন কে অং দু আরাত আতুম আফান ইলি কে থেক দুন লং কে চেলার লিপিন আসনসি দু জেসেমেট কা ফেরে মেমে কাচেরে মেঘ নং জি লাকে আর্টা কিচুম আসমার আতুম লাতুম দুমা লাপেন কাপড়ে কাপড়ে রাকি হরমু কিরিম কাচারলি কে চেং মাতে কেচো চেং আহুট কে আপি আপো আতুম পসিতামে চিচিনি দুন দে আঝাগ আসমার আতুম স্কুল কে দুন আহুট লাপেন জিরপি জিরপো অংবং কাচে যা সেরয় লাপুসন পেনসি কিরিম পাংচেং দুনপো লাসনসি চোবম চোবম পেন মোয়াফি কে আবে নং দোকক পো লাসি আপি আপো আতুম পুস্তামে আসমার আফান কাইকে তা কাচেলাং দুন ক্রি কে আকেনাং সট বিনং আর্টা কিজুম পেন জংসি কিরিম দুনলো পুলোতে পিয়ার্থে কেদো আজাক সিতামে জুমপো বিসারালাম নিঙ্কান থ্রক্সি ক্যাব কেদো জি পুস্তামে দুমা মাতে রাকি আসন কিরিম আজক লা নিংকান থ্রক্সি ক্যাব সিতামে কেদো পাপ্লেং লং লেদ আসনসি নংমানপো লাসি লাবাংসো কাফেরে মে মে আহরমু পেন কাই কে সিতামে কচপেহেলো জি আফান নিং মাথা নংপো লাপেন কিরে মাতুম পুস্তামে উন আন পেন কে ও জি আফান মাথা পার্সিক সি কে সে জি আফান বর ই নংপো লাই হুই আসন কিরিম পেন মুতে কাপ্রেক মেথাং এ অক এবং কে মেসেন জি আবিদি সনসি অক চেপেরাং এক্সারসাইজ মেসেন অট গুড হেবিটস লাপেন মেসেন মেসেন আসাই কে ক্লেম হেলো রাকি কে রেম পেন আন পার্টা কে মেনাই লাসি কাইকেতা স্কুল কলেজ লাপেন কাপড়ে কাপড়ে কাদে মালং বুস্তামে লাবাংসো রাকি হরমু লাপেন দুমা কে পারে মৃদে জি আফান কাইকেতা চেরক টকামাই মাতে অ্যাওয়ারনেস কেপাদো আকেনাং সত থেপিক লাবাংসো আসাই আরপু লাকে ইনোদ বাংহিনী আতুমসি ডেং চট নাংজি মাতাংতে কেচো আতুমানসি লাবাংসো আরপু ডেং চট নাংজি লাপুকালি এলিতুম কাদু কাবে পুস্তামে এ আরপু লো পুসি চেমাথা নাংপো লাপেন উন আন পেন কাপ্রে কাপ্রে নাং পেনাকি বি মাতাংতে কিরিম আতুমা ফান সিতামে থান পারে দুন পামে পেনসি কাইকেতা কাপাসে জিয়া ফান ইলি কেচুচে দে আতুম পুসিতামে বর ই নাংপো লাসে লাপসন লাবাংসো সোমেন্দার আলং দুমা মাতে রাকিয়াসন সোমেন্দার আলং কিরিম আতুম কেদোপিক আজক ডাব্লু এইচ ও মাতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আতুম ফারুক্রেসের ক্যাপরা থ্রকনের ক্যাপরা থ্রকসি আনিকান আর আচিকলো নিফাই থংকেপ্রে সি আর্নি ওয়ার্ল্ড নো টোবাকো ডে পু পাংদাকলো লাসনসি আনিংকান ওয়াং পুস্তামে আর আচিকলো নিফাই থংকেপ্রে সি আর্নি তালন বম ওয়াং বম লো

0: नुन पोलानी जर लापो लास
1: हम्म,
0: इसे थेरे लंग पेन सियों सि 3000 बोलते पाके बोलते डाक्टर 30000 डुपो माति दे भाई के लासे अल्ले लो जालु लास नि लिए अप्रांग ता ला सर्विस तो हांगलो हे आमा लोंग ले आमा से इस ने हांगन बम पिलो पिसि से थाग रंग पम बांगो इरी रे पिन नन पुआन ता हे साकुरी के नलो मि खांग सुंग पि
1: कलां कलां
0: के लोंग लोंग ले के परिबांग आ दुपी के थेक बांग दुपी माति
1: कलां नी आ
0: আমার লাসি লাসো ব্যাং আ বিজনেস লাসো থেরাং কে থাকবেন দা পেনাং আন কি কমাই নিলি পেন মাথা তে দর ভান সু সে লতা
1: কলং কলং
0: চিকলো ইয়ন লং হে
1: তাংতে নি নালি থেরাং কে থাক বাং কে হেম লং সিকে থাক লা পুমা
0: নিলি হেম লং সিকে থাক হেম লং থাক ল এহু চি অই ভিং বিল হে অসমার বাং থম বাং প্লিডো আমা হিং কে বাং তা থে তাং ল পুমা হেম চে দামলা
1: কলং মেসেলানি নাং লিলা অই ভিং গি বি মতে থেরাং থাক হেম কিম কে নাং লি মে থাং আ দেম লং ল মা মতে নাং লি কাপ্রে কে দেম সি কি কিম পনানি
0: ইনি জে লং
1: নিজে দিন নসি কিম পনদি
0: নিং জে লা হং জে তাই লং হে লা ডাকসি আই হেম বনাই ল ইংকি কি চার ইয়া তুম তা ব্যাং ল রং সরটা ডাং থান থা পুলো থান লু নিলি হে
1: কলা নাং লি কি থেগা সন নাং লি আনুত কা প্রেখান সামে থান পন বম ল পুলো নিদি
0: থান পন বম থেক থে পিন পিন নুম তা হে হন পাথারি থেক থে পিন পিন নুম থান দু নাং চারি দুন পুপ ব্যাং ও নাং চারি দুন নই নি নাং থান পো পু হেদি থান পন পন নি হে
1: মেসেন লনি তাংতে নাং লি তুম লা থেরাং এ থাক আহেমি কি হুনা লি তুম কুপি পিয়া পেসি থাক পন লনি নাং লি থান পাছি নি জিম
0: তুম কে থাক পন কে হেদি লা বেলেক বেলেক ল অনুতিন ফান হে ইনুত ফান পা থাক পো পিনি পা থাক পো ইনুত থাক পো গামোসা থাক পো ইনুত থাক পো পিকক আং খলাই নু থাক পো লাসন সেলেং কি দিং লাসন হে অনুতিন ফান পা বেলেক ল
1: তাতে নি নাংলি তুম লাহায়া পে কে থাক পে নাংলি তুম কুপি পিসি কে ক্লেম ইলো নি নাংলি তুম জজর জলাং ইলো মা মাতে নাংলি তুম মেথাং ফালানি
0: আঝাকে জ্বর নহে আঝাকে নিজে এন পহে মানে জ্বর যে পুতালা ডুঙরাই টুম নাং লাং প ও নি ফান্দালা সপি নাং পিঠা পুপ ব্যাং নাং হাং পমা চিদি কে নাং হাং প ইংকে জ্বর যে লাকি এদিন নিজে ফান পুষা দি ক্রয় ক্রে পন দিয়া দিটিল কে নিজে বাঙ্গে আঙ্কু চে থাক থুনাং কক দিটিল আরু থাক তাঙ্কু পন থু দিয়া দিটি নাং তুমকে থাক বের পন নাং এনে তা লং জিলে ওই পুপ পন দিয়া দিটিল দি থেরাং হুমনি আনকে হে দোল্যাং লা মা মা বাং থাই তুমো নাং থাক দুনি পুলোতে থান থুজি বা থেক না উকে নন তা নাং হাং বাং দো হে নন হালা হেনলুম লং তা আর নি সাতা ফোন নাং কর্নিলি ফান হে উনি মা তং বিপি ল মা পি হেদি থাক দুপ নাং পো ইংকে মোডু ওলো পুলোতে ফোন নাং কল্প কে নাং এন পোসন যা
1: মেসেলনি তে নাংলি মোহেদ জং ইপু হেনলুম আহিন বেন সামে নাং কল ইগলো পুনাংলি সরকার বেন সামে কেরাপ লাসন লং মানি
0: ও কেরাপ মানে লা কল হাই সন হে কল লং প ইংকে হনাকে জয় লং প
1: তে নাংলি লা হনাকে জয় গে লং হুত কে কু পি পি সি ক্লেমি ইলনি লা সো হন পেনাংলি
0: লা বাং তা থাক প হে ইনিং জে না চেন প কি সুমান কে আংকু জর ঠু প মানে জর জে পুতাউন এ দাতি চিল মানে নাং হাং প হে দি পন দাতি টি মাতি ইংকে তে পন রি পুতা হিনো দাক প য কে নিং জে তা লা ডাক তা লি দুদুন প মাতি আহন নাম নি পিন ল মাতি লাগে কে জয় পেন
1: খলাং হালা নাংলি থেরাং কে থা হুত হন বাং ইলিন লং পেন নাংলি পাকো আনা পিস মান মান নি নাংলি থান বাছি নি পঞ্জিমা
0: ইলিনা লংকে পিকক পুলোতে সেট ফোভা সেট ফোভ্যাং ল পেন হেদি পেনে লো হ্যাঁ তু গারাং ল হেলাকে আমাং এক্সট্রা নাম নাং পো হে এংকে আপিয়া দর বাংকে আমাং আলিং আমাং জংসি মেসেন ইংলুম ও পুলোতে এ প্যাক এ সেট আলং হেদি নন লম কা দর সুদাক মাতি দি সুরি ফটা দো সুরি প্লিটা দো কে চেং ল সুরি ফেন কে আপেলিং সুরি হিনি সুরি সি আগে কম লন্তা সুরি সিলো নিলিগে থাইলেণ্ড মাছে লাই তা থাক থাইলেণ্ড তা থাক কটন তা থাক ইনকে পে হনকি হনকিয়া হন হনকিয়া হন বামুতে আদৰ্শ ওদে ইলিন লংচি লাগে চুৰি হিনি
1: তাতে নিনালি লাগে থাক আনা পে পেন কপিয়া হন মাছ আদৰকে সোণাই ল নিনালি থান পাচি নিজিমা
0: অ আদৰকে সোণাই কি হনকি ল
1: হনকি ল দে
0: হনকিয়া হন আদৰ্শ সোণাই ল লাগে আপে তা ইংকে ননতে 7000 আনান আন হোক 6000 বুঝি 5000 তামি নিলিগে আদর কিছু ওপেন আন জরুন এ হে 5000 লোকে অংনাই লো নিলিগে লাপেন থাইল্যান্ড মাসে লাই ভাঙকে ইলিন লং মহেতা নিলি পুল হেদি সেট ফ ব্যাং বুঝাল হে সেট ফ তুক আর আং সব গুটে লো ইংকে আমাং হন এক্সট্রা নাম নাং প আংকো লাপেন কটন দলা মানে হেদি সিভেল লাতে আং থিয়া লিং দে এন্তা কিছুমান গাথিং চিম ওডো কাছে ক্রাক দো ইংকে আদর বাংতা আপিয়া লিং লো কটন তোমাং আপিয়া দরকম হে মাসুলাই

0: lang su jep Thailand phan ma slice su jep ke na ma dor a hon ta la son lo a hon ta Thailand ma slice tumbang ke ilin long hadi pharopli pharop ho inge Thailand mang ke pharop ho he ilin long he
1: la ilin a hon penang li pak pho pe mang ke
0: pak pho ke
1: salam un
0: salam un no la ke
1: mesen lang
0: pak pho set pho ke la wang wek po la ke gamosa bang ke e pak long si pinilo de la bang ke hadi pak ke wang lo gamosa bang ke tumbang e thi he ka po jo লাই টাইকে জ্বর পে গামোসা বাংকে থাইল্যান্ড মাসলাই বাংকে নন্মা ভারো প্লি এপ্যাক এপ্যাক ভারো প্লি লাপেন হালা কটন বাংকে ভারো ফ লসন হাত মাই ইংসাম দপ মাতি আদিন বাংকে আনতা মাসলাই তো আদিন অং কটন কে মানে ইমে ও ইংসাম দপ মাতি দি কাং সামতে এনমে কে ফ্যাং অকতে এনমে হালা কটন বাংকে মাসলাই তোমা বাংমুতে লা কাং সামুর বাংসি লা তোমা কি এনমে লু গরম দিন ইং থাক সো পুহে ইং থাক সো পুতে এন ওল হে আনতা নন বাংকে লাহাইতা লাহাই সেন থু পিক জালো নন বাই বিসি কে আসি লাহাই পি থাকে জোর আলে দু ও পি থাক হে নেলি বাং থাক বম লপ আলে দু ও লাসি নন উই কি মি দম থাই দিন লাই চার্লি তে পু ইনিং দো হে চার্লি তুং ও চার্লি নাং থান থাপতে থান জি নেলি মাতা
1: মানে নন নাংলি কামাথাপন বাংকে উইকি মিয়ে তো নাংলি লং চার্লি দুঞ্জি সিতামে নাংলি বাংকে থানপনজি ফানসতামে চে সিকপন লাপুল মানে
0: চে সিকপন নে মামা কে ব্যাংজি মামা চার্লি জি ব্যাং ও নিলি ব্যাং হে
1: নদেন
0: হন পাথারি ঠেক চদান চক লাগিলে কি ঠেক সব গুটে নিলি সব থান এজ লা উইকি মি তুম হে নন কিছুমান তুম চার্লি জি পুর সে ব্যাং ও ব্যাং বম হে নন ভাইনি পু চার্লি প ঠেকলোতে দাম প আহেম চে ঠেক দাম প জজর প লাসন লা সিভাং ওই মামা চার্লি যে তুম স্তামি সিনিলি হদাই যে শিখদিং হে ইংহং না তুম ফান হে
1: তাংতে নি নাংলি মেথাং কুলাত কাং পুজি আসন মতে কাং পুতাং আসন দো মানি নাংলি
0: নিলি ব্যাংকে নন মাতকে আবে মানে হেদি ইং পুজি পুনিং হ্যাং সেটা হেদি আপে আবে পন্ডেট পন্ডেট টি বাং নাম এ টি মাতি মালা হেমলং মাসে নিলি হে থাক বম ব্যাং পন বম সঞ্জা কুলাত তাই নাকি বিজি পুল হে সেটা বিলং লেডেলো পন এডিটি লো মাতি আমাচি ইপেন মা মিঠু সেন ল হে দোকান দয়ক প্লট ট্যাং লোতে বানি যে তুমি নাগেন দে দেট প পিমা আনিং হ্যাং আমাং লালি তুর নন ভয় কে দেই বুতে বাঙা সিম্পল নাং থান কাং প গে নিলি বু ল্যাং প তোর পিপ থাক প ট্যাং লোতে না এন নই বুপ নাং চে এন পনজা
1: মেসেন লি নাংলি থান পাচিনি পন প আনুতিন বাং ফি মতে সোয়ার লোতুম আন আনুতিন সামে পে বাংকে থাকমে মা নাংলি থান পাচিনি পন
0: এ আনুতিন থাকমে আতে কিছুমানা আপি থাকনো দো মাতি দি লামিরা পহিতা কে থাকনো দো থাকমে দো থাকনো দো নীলি কে থাকনো নীলি মাতা হে পেনে মিরা পহি বাংকে থাকনো নীলি নিজে আজিচিনি লো যে প্রমাণ নো মাতি দি আংকু ইনুরা কর যাং নীলি ল নাই সারি দন ল নীলি বাংতা নি নিজে কে থাকনো পুমা হালান সিপা থাক পো পূজালে হে মানে আল্লাং তাই প্যাক লং প ইনকে নিফান্তাই প্যাক নাং পা পিজি পূজালে হে আমার পা থাক ল একদম আহি লং সে দিয়া হন দেখা দেখা যা হালাকে থাকটা মানে ট্যাং উন এদেলো আপি হে আমার হু আফি বাংকে সপি আহি বনাই নেদে আমি আংসে সে থাকার যালো অসপি বাং হে আঙ্কু আপলাং চার্লি জি বললো আকু আফি দপ সে আঙ্কু নিলি রান পিঠুলো আমার আফি দপ আঙে ট্যাং ধরলো এঙ্গেল আপেন কিছুমান পিলু তা থাকনো দো থাকলোতে সো দে বা লসন হেদি কিছু চটকালি মানে আমনি কিছুমান সন আবে দে টি দু দু মাতে লা নীলি মাতা ব্যাং আপি গে থাকনো এ নিজে হন চে নাম নাই এ নিজে হন নাম পেন থাকলোতে থাং থে ব্যাং কে নামা হন থাকলো বলতে হেদি লসন সো দে প বা মুনিত লাসন হেদি আপ্রাণ দাম জুই দিটি যাহে অলাসন ধকক দিটি নীলি জুং জুং তা লাসন লাসে থাক মে এ তা চার্লি মে যং সে হেদি কে থাক নিং হাঙ আতুম পলতে লা অকর জাহন পেসে চার্লি আছে কি মে আজাদ আহি তাহে পি আহি মা তা চার্লি আর নাং পিনে ভংরং সু তাহ আফি দপ তাহ আসুবে তাহ বুদ ও মাটি কারবি আপিনি তা মেন হে আফি দপ আসুবে তাহ রং খাঁ আহি থ মেরা পু তাহ রটা হেমা পিনি তাহ চেকলং সো আহি তাহ দো ও মাটি
1: লাই কে থাক মে কে থাক নো আবাং কে লাল লা ওকর জাং হত বাং কে আজাত আমাং লে থাক সি তা চকল পুলো মানি মতে কসন
0: লা তুম মানে হেদি চার্লি ই মানে লা সঞ্জালো দে চার্লি পালাং না সো দেত পমা দিদি সো দেত পুলোতে কে থাক নো লো লা মানে ওকর জাং হই চার্লি নাই বাং কে লা পুল হে আলাং কে নো এত লাং মাতি দি নন সাপে মার হত বাং কে কে চার্লি বাং কে আহে মা সর দজি আসমার দই মাতি দি মানে কি সু সু রুই রুই দে টি মাতি ও লাসি পারসন চার্লি আছে কি মেলা নিং মা থা তেং তে নীলি জুম জুম মাথা তেংকে
1: নাংলি কে থান পন কে লালো কে থাক নো ওয়াং থেক প্লন্তে হেম সেটা মে সুরুই রুই দে
0: সুরুই রুই দে
1: লাবাং কে কে থাক নো ওয়াং থেক লা প্লন নিন্দি
0: ও আং থেক লো লাকে
1: মেসেন লো নি নালে থান পাচিনি পন অপ লা থেরাং কে থাক আচিবুর তে কর মহে

0: nang ligi bu la ki thagalong ku pipia son si kenang sol lo ni nang li than pa chi ni pon ji ma
1: la ka chi bu ra long a bang ke har pi do po thelang pong do po a kan ti do po eng kha la a i doi pu ta do la kya pu kang doi pa na prang si phan na he la so dung ke thelang pong a thelang pong bang ke a sai pa bang phan eng ki hi yau vek do ki rung phan eng ki har pi bang ke ke thak a sai pa bang phan thi ning ke la ke hala hon he di ki chi bu ri ji phan lo thi hu bang pa bur po ma ti la da eng ki la se thak po eng ki la pen si e a sai pa bang po thak i po teng i po har pi pen bang ke la pen ko la mang ke hal da do lo la a hi ki om phan lo se di u vek he u vek lo si a ber hi ni a thak hi ni nei a ke thi he ang ko la pen u vek so ta pli do nang po a ber a thak pen a sai pa bang phan eng ki a keng ke dong phan hai hedi do o halata he gari do po apin apin ki thui angku isa gari bang ke a honat ki thui la duita gari do nai halat ekeng dong po la sa sai pa bang mati ma khunang po kola long bang ke la pen hala sai pa bang phai si parok nong ge pu ge na so ni pheli bang ko so ni pu chi ni del la
0: sa pa de tang te ni ma he jong nang legi pu a hi i bang ke kopia hon si ken than pa chi ni ji ma
1: लगे लाही ये होन के ही ये होन पॉसिबल है लगे लपेन लाइलोन ते एन मे ही ये होन दो वेटले है सलाइलोन ता दो ला तुम बंगे जातनी वे जे नॉन लम क्लांग रोबो दो नॉन रोबो के लामंग तुरनांग एत पोला दा है कोक एत पोंग की रुंग लोक लोक जॉय ओलो ला सोन मंग के
0: ला सोहन मंग के की रुंग के जॉय फान ला
1: के जॉय फानो ला बंग के रोबो के हेदी सुता अप्रांग हकु के लाया वे आरी पेन लोसे तोरजी हर पिसो है असो सो दोई ला पेन के अमांग हेदी आजा ना मांग स्तामे इली मेरा पु पुस्तामे ला पेन ला ए गसन ला हला रोट हेम हाइता तुर तुर माती ला हाइता दो मेरा पु के फोंगरोंग सु ता हो क्लिम प्लामा बो ता हो हिजावा मांग ता हो लाय हेदी तुर लो अप्रांग के सुता नन नन बंग के नन बाय जॉय ওলো হে জয় অংশ হে নন বাঙ্কে রোবো লোক সে হুম এর লমাতি আং পালে রুং লক লক পালাকে আর লমা চকল হে প্রাপিক যেল নন বাঙ্কে আমি টুঙ্গু সন্মাকে প্রাপ কেথা হরম ডাকে প্রাপ না ক্লাং এরল নাসি হাকু পেন মাথালো তে নন মায় প্রাপ অলস্তা হাকু তোমার নিং ডিং মু হে কেথাক পিনে হাই বাঙ্কে হে হাকু অপি কি লা বসম মেক সামি কি হোম কি রিপ মাতি কি রিপ কি ইংল্যান্ড ও কি রিপ হরম কে কে লঙ্কা আচি সবে ইদে আচি সবে সিতামি হেদি ইংল্যান্ড পিক লাগে কি রিপ হে লাগি তো রাসন আনি কালি কি তো রে প্রাপ ও মাতি পিনে আমার বং তা কি রিপ আমাং হাই তা কি রিপ লা বসম মেক তা হার পি পেন কি তুর কি প্রাপ পিক দে আলম সোতা চা সিতা কি রিপ আ হরম বাঙ্কে দি ইংল্যান্ড পিক লাসি নন লমাং কে কি প্রাপ সি এন টু এলো পন নন বাঙ্কে জয় কি জয় ওলো হে লা হাই আপি আমাং কার বি আপি আরি কে সন সে পেনে নি হাইটা সাপস ও কে জয় দু চেট আসন নন বাং কি জয় অং কে চারলি বাং তা আবি অং নাং নাগান তা নাসি লাই মাথা নাং পোবে কি মি তুম ফান্তা নিলি বাচি নিং তুং দু লা তুম তা লো পরসিনেট লে কাম কে গালি মাতি বু তা চারলি নাই
0: কলাং কা চারলি
1: কে থাক না তা হেদি কে থাক কে ফের তা এনে তা এন নাং জি এন বেগ নাং জি মাতি আলাং তুম জং সি থাক থে পুলো টাং দি হেদি কো সন মো কে কার বি আপি রি বে দেট কম হেক তা হাই মাতি নাসি চারলি জাসি কে মি পের থাক না তা চারলি নাং জি দো তা থেক নাং জি আয়া তা থেক নাই পুসি নিলি কে নিলি নিং মাথা নিলি জুং জুং কে হে তে কিছু মান আনি হাং বাং কম দেত তা হাই বা আনি হাং দেত তা হাই চারলি আছি কে মি
0: তা তে নি মো হে নাং লি পু হলা কি রে পো বাং কে কো পি আপি লং মাং সি রিপ নাং পনি হলা কাচি বুরা থরাং লং তং রিপ নাং পো মা মাতে লা কর মো হে জং নাং লি পু কর মি সিন লং তং রিপ নাং পনি নাং লি থান পা চি নি জি মা
1: লা কে হেদি কাচি বুরং তা রিপ মি লা পেন কল লং তা মি কি রিপ বাং কে হে আ জা লং তা মি কি রিপ কে ইনিং হ্যাং রিপ মি হ্যাং ডাক্তা হলা পেন দানন কি লা কারবিয়া পে তা থাক দেত লমাটি আর লেঙা চয় পুনয় জামব্রং পুনয় হালা পেন তানুং কি কল্প না থাক দেত মাটি দিলা সিলা তা রিপ মি থাং থে কেরে ফানকে
0: তেনি কাচিবুর মতে কর পু মহেদ পেন জেথান করা থেরাং নালি কুপি পিয়া পেসি কে থাক পনলো নি নালি থান পাসি নি জিম
1: লা কাচিবুর পেন না বাং হেদি আপ্রাং কে পিবা তা থাক জামরং লা পেন পোহো এং কে বিলু লাই থাক হে লা বিলু পোহো জামরং লাই লো মতে দি লা কাচিবুর পেন কে কাচু মা পে থাক থাক হে উ লা পে হে থাক মি আ জারা পে তা কাচিবুর পেন তা এং কে লা কল পেন তা থাক মি হে কল পেন বাং কে লাগে আ জারা পে থাক মিল হে সেটা মি লা কাচিবুরা পে তা কল তা নয় থাক দে টি মাতি দি পন মানে পাপরাপ জাত জিফান হে আহ না বাং পাঠাত জেতব কে জ্বর বাংকে জেঙি সঞ্জর দে টিচিলো কল পেন বাংকে এ জেঙা দিম জেঙি লহে হালা হার পি পেন বাংকে এ জেং জেং বেত মাতি এ জেং জেং মানে নন লমা বাংকে আংকো বাং জেং গে থাক বাঙা দো হে জেংনি থাক পো পার্থাত ও পো সেটা মে আপে বাংকে আর্থাত ও সেটা এন মে ও এ

0: ku tum api aprang prang ke thak api bang ki jeng jeng po la api the di arthat klong pu the en mi uja no no api bang ki asap so son akang tang prok son do kok ma ti di la si non la son se chi hung thumu nak la si non angko la pa chi hung he ji phan he la mama phan ma ki than stami ni ni ki non ki la son ge thak re noi ji man le england se ta la son le thak ma son sa pe ta ki me ki anta ki me pu son he di thanun dun he e la ki sumane non lom ke chini lo bo ke prap si ke nain pu po pa che rob de ti ma ti la si ni li ba mu ti son mang pa thak long le a che rob ke thak nang ne pu ya a pi hi no dak ti la si thak pa me pu lo the di ining da ding nang pu ti pe thak ke ining ding chet nai la pen ke thak da non mat pat tang de ji bu gal le pi jo pen se di thak nang po ing ke a pi da nai e pu a ma nga just ta mi he tur pa mi thak pa mi ining ding chet nai an si a pi ta mi ji kwan ma ke prap la an lo pi ta ke lang no po kwan ma kang len lan sa pi ta mi po ining ding o nai
1: tang te ni nang li ya jong pu la ka chi bu ra pe de ka chi bu long mang ge i phong ge thak pen pa kon an si thak me pon ni nang li than pa chi ni ji ma
0: la bang ge di thak me pin ni sa me pak ni ta thak me pin gam pla he pak ni thak me ding op he ding op po ing ke la pen pak ni jong se thak on te bo se pak ni long lok no mati la pen pi ba sta me un jam rong ke pak kep an thak un ti hek mati a pa ka bang he a ri bang te pak kep an ge ding pik ji te ma la bi hek mati bi hek মানে লাথেদি আহন কে জর বেরেক বেলেক লতেদি আপাক কেথে থাকমি থাক বেদ বেদ বেদ পমাতি থাক বেদ বেদ প লা এভয় কে থাক লং হাদি পাক প্লি থাক পন উন আরিতা লাপু আপাক পাক প্লি থাক পং কে বকে পাদ দিং বাং কে দি পাক ফ পাক ত্রক থাক উন লতা
1: জেং তেলা জামবরং বাং কে পাক আরি লাপু থাক রা পেত পমানি মতে কাপরে কাপরে সে থাক প
0: মানে হেদি থাক রা পেত পে জারং মাং কে লা পাক মা হেদি ফাস্ট থাক পমাতি লা থাক দেত সি আরি বেলেক থাক জি আথে মান হাল আরি কি দিং লেন মাতি আপাক নুই চি হেক মাতি বা মে লাইন এডাটি থাক বেদ বেদ নাই লা পিনে নন হালা জামরং মাঙ্গে পাদিং উজি কো আন পাক আন মা থাই তা চকলে হে লা পেন আরি বাং টা কো আন মা তা চকলা বেলেক বেলেক লে থাক লোতে থাক বেদ বেদ নং পহে এঙ্গে লা পিবা বাংকে লা তা থাক মে পাক থম পাক দিয়ে থাক মে ডিং উপো কে থাক বাং সে হে ডিং উপো পিনি গাম প্লাক তা পাক নি থাক উন এ ভয় বেদ হে লা তুমকে আফার সে থাই মাতি দি লা তুমি আফার পাদিং উপো লা সাং বং রই মাতি ও লা সানা পাদিং উঠি টি মাতি সা বং রই রে দেত আজাত লে থাক সুতা মে রান পন মে লেগে ইলি থেক পলোতে বেলেগ বেলেগ হেদি থাক বেদ বেদ নাং পাই সি সামি পাদো বেদ বেদ নাং পহে এঙ্গে লাই ভয়ত কে থাকসি পাক নি রং লক পো ডিং উই মাতি বেলেগ বেলেগ থাক পো নাং পো কে জরালি
1: তাংতে নিলা পাক নি কাপামান জি ফান কে হন বাঙ্গে কো আনাং পনি
0: হন বাঙ্গে হেদি পাক নি পলো তাংতে লিনি নাম নাই পিন গাম প্লাক বাং হে ইলিনা লং হেদি পাক পুরা বাং পো আতিলা কি ডিং ও
1: জামরং তো বাঙ্গে কো আন বাং জি নিলা ইলিনা হন লং পেন
0: ইলিনা হন লং কে জামরং মাং হেদি আপাক আলিং দে আপাক জং সি থে দুং পোলোতে হেদি লাতাভ্যাং লা আরি পেন আজাম রং পেন লোতে হেদি পাক ফ পাক ট্রক বাংলা তুমটা ডিং ও এমাতি লাপাক থেকে বিয়ালিং দে এন্দা লাতা হে আপাক কোন যে থে মা ইলি গুলাত লং জরি পোলোতে কিছুমানি আপাক থিস নাই কিছুমান আপাক সোস নাই উপ হেদি লাসি গে থে আপাক থে দা থাক নাং পো সো থাক নাং পো নাকি
1: তাং তে নি লা কে থাক আপি কাচিং থাং আপি রি পেনা কা প্রেক্তা সেলাম ইমে মা
0: সেলাম মে লা কল পেনা বাং হেদি আজা তা বনাই মে লো বেট সে তা বনাই মে লা পালেং লং কি লিম ফান লা পেন পুয়া গোবার তা মে লা পেন পর্দা তা মে আজা তা মে তি বুল লং কি লিম আপি আন তা মে লা সে লা বাং হেদি থাক থেক লো পুরতে আলি দু ও লাগে ইয়া বনাই মে পে রিস তা হেদি ফ্রক তা বনাই মে স্কার্ট হাই তা বনাই মে লা পেন লা চুড়িদার হে আরসুম কে আনহে লতা মে লা পেন পিনসুতুম আচয় তা মে লং পেন হাই তা মে শার্ট সব গোটে তা রয় মে লা কল পেন থাকা বাঙ্গে হে হালা হারপি পেন বাঙ্গে হেদি মে কি মিস তালাকে আর্থাত পিক মাতি দি হালা বাঙ্গে হারপি পেন পজ তেং ক্লিং জি মাতি এঙ্গে লা কল পেন বাঙ্গে ইং থি পেন পিনাক পলা বাঙ্গে হেদি মে আজাত তা বনাই মেলো রুমাল তা মেলো লাপেন হেদি জামরং গুটে আজাদ তামে লাগে আখিনো থাং তাবে লাগে সব তামে কে বনায়ং সি ঠেক দেলা মিশিন হায়াং কুলি রয় ঠেক নাং পো হেমলং হেদি পিমাতা বনাই মেলো প্রক সমারা প্রক বা আকে থে দুমিজিং থাং লা সার্ট আমোখা জেকেট তা বনাই মে জেকেট লোটে লা দুইটা পাচে রপ হে পাঠাত চেট পহে লং পেন তামে
1: তাতে নি নাং লিস তামে সেলাম পন বম লা পছন্দ মানি
0: অ নিলিস তামে বনাই পন ব নিলি তা হেদি লাসন বনাই লা তিবুল লং কিলিম ফান সামি হেদি প্লেন থাক পো আহি বনাই নিলো ইনিং যে আঙ্কু হেদি লা পিনি পেন হে রয় ডেট পো ইম্প্রিম পেন পিমা মিরা পুটা বনাই মেলো ভো

0: বনাই মেলো আজাত তামি নিলি বনাই পন বমলো রুমাল সামি হেদি আর পাকসো বনাই ইংটি ও প ইংকে আকু কং আর লেস হাই পি প ইংকে হেদি আঙ্কু চেরয় ঠু দেট পো আমাং হে ইংকে লাই পেন ইংকে জ্বর পো ও পর্দা সামি সনলো আহন হেদি আচেক আচেকটা বনাই মিলো দে আকালার হে লা আচেকটা বনাই মিলো পাথে ও তামি বেডশিট হাইটা বনাই মে হে আচেক আচেক মানে ইনিংকে হ্যাংলো কুসুম চিকেন লাং মে মাসন হে বনাই পন মিলো আজাত
1: লাসি লিতুম পেনাং লাম চেথান লো মুহেত পেনতা লাসি নন নাংলি কে ক্লেম কে দামাং থেক পেনাং কে নিলি সামে নাং চিনি দুন লো লাসি নাংলি কে ক্লেম কে দামা সন থট নাংলি নন কিথুর মি মতে উবি কি মি তোমা ফানাংলি কুপিসি থান পাচিনি পন পো
0: নন উবি কি বি তুম হান থান পাচিনি পন বাঙ্গেলা পুল সপ্তাহ চার্লি এতে থেক নাং জি লা কে থাই আক কে ফিরটা লো তেত কালি লাইটা থেক এ নাই বুসি নিলিটা উবি কি মি ফান লাসন সি জুনিং রিগলো
1: লিতুম আপর আলাম দো কপত লাসি নাংলি ফান্তামে সুরি সুরি কাচরো পাজেরলো নাংলি আপর চিপি পেন লাদাক আকাশবাণী ডিফুয়া সাহেম আনবাং পেন নাংলি কিফির কে থাক মাতে মেথাং আফান পে রি কসংসি কচবিরটি নাং জিমা মাতে কসংসে নাং জিমা পুয়া ফুথাক নাংলি থান পাচিনি পন আপত নাংলি ফান সুরি সুরি কারডম নাং পাজের পনলো
0: জরুল নীলিতা নাংলি তুম ফান লাদাক নীলি ফান নাং খ্যাং আপত তুম ফান কারডম নাং পিল নাং জরুই গলো
1: লাসি পিনি কিফির কে থাক আজাই মেক মাতে কসংসি পে রি কসংসে নাং জিমাপু জিহু চিপুরে লাপান সে কাং তনেগল কার্ড
2: লাপন পর নাং লিতুম সাং পে মারাইজার আজাই মেক আং দেং আলং কিপ হির কে থাক আপু থাক হুট বাং ফন্দার তেরন লাপেন সাং পি আনিমা তক বিপি আং বং জিহু চিপুত আর জুলং টাং লাকে আকাশবাণী ডিফু নন স্টেডিও অপর পরফাই ট্রকরা মিনিট থং ক্যাপ চকটাংলো আদুন্থু হিন্দি লামার্জন আলু না যায় মেক হিন্দি লামার্জন কালি আলু না যায় মেক আং ডেং আলং কেচেং সি আলুন আর জুইকলো না কুমার সানু লাপেন আলকায়াকনে গাতুম কিলুন আলু নালাম থে আপনে ভি জিন্দাগি মে পোলাপাং সলুন আর জুইকলো না

0: জয়েন্ট ডিজিজ পুপু লাফান হেদে
1: উম
0: লাপেন লাসো কিছু কিরো দাম কে মেইন কোশন ল কিরো দাম কোশন শিখে লং বতে লা ওয়েট বিয়ারিং বুপু হে ওয়েট বিয়ারিং জয়েন্টস লং এজ কং কিছি পিনাং হেদে নিতুম লা জয়েন্টস তোমাং কে নিতুম আ ওয়েট কে এন এন হে ফর এক্সাম্পল কিং ফু লং লাসো জয়েন্ট হেদে লাসো জয়েন্ট কোশন লপলতে নিতুম এবাং কোন মা কার্ডিক লাই কিং ফু সি কার চাক নাং মাতে সো হলা সো জয়েন্ট এসি নিতুম ওয়েট অং অং লপতে হেদে হলা আর চাক উন এন্টা তেতে হলা সো জয়েন্ট এসি লাসো কিছু লং ল ইসি বাংকে অসিও আর্থ্রাইটিস বলো লা বাংকে দে লাপেন কেংফু চটকালি এ ওয়াম হাইতা

0: ಇದೆ ಜೆನೆಟಿಕ್ಸ್ ಬು ಅಪೆನಿಸಿ ಬಂಗಿ ಒಬೆಸಿಟಿ ಎ ಬಂಗ್ ಕಾರ್ಡಿಕ ಜೊಯ್ನೆ ಇತುಮ್ ವೇತ ಲಸನ್ ತುಮತಿದೆ ಓವರ್ ವೇತ್ ಒಬೀಸ್ ಒಬೆಸಿಟಿ ಪುಪ್ಪದೆ ಲಸ ಒಬೀಸ ಬಂಗೆ ತುರ್ನೆ ಪಿನ್ನ ಜಲ ಲಬಂಗೆ ಲ ಅಂತ ದೊದು ಲಹೈಲೊ ಲ ಆಸ್ಟ್ರೈಟೈಟಿಸ್ ಅಬಂಗೆ ಹೆದೆ ಹಿಂಗೆ ಕಾಸಸ್ ಆಫ್ ಲ ರಿಮಟಾಯ್ಡ್ ಅಟ್ರೈಟಿಸ್ ಅಬಂಗ್ ಲ ಪೆನ್ ಲ್ಯೂಪಸ್ ಲ ಪೆನ್ ಸ್ಲಿರೊ ಡರ್ಮಾ ಬಂಗೆ ಲ ತ ಸೇಮ್ ಲೊ ಇಸಿ ಬಂಗೆ ಜೆನೆಟಿಕ್ಸ್ ಲೊ ಅದಿ ನಂಕಿ ದುನ್ ಬಾಮ್ ಹೆದೆ ಲಾಲ ಲ ಪೆನ್ ಇಸಿ ಬಂಗೆ ಸ್ಮೋಕಿಂಗ್ ಕೆ ಮೊಂಗ್ ದಿ ಬಿರಿ ಸಿಗರೆಟ್ ಕೆ ಮೊಂಗ್ ಹೆದೆ ಲಹೈ ಪೆಂತ ಲಾಂಗ್ ಲಾಂಗ್ ಲಸ್ ರಿಮಟಾಯ್ಡ್ ಅಟ್ರೈಟಿಸ್ ಅಬಂಗೆ ಲಸಿ ಇಸಿ ಬಂಗೆ ಹಾರ್ಮೋನಲ್ ಫ್ಯಾಕ್ಟರ್ಸ್ ಹಾರ್ಮೋನಲ್ ಲ ಪೆನ್ ಇಸಿ ಬಂಗೆ ಇನ್ಫೆಕ್ಷನ್ ಇನ್ಫೆಕ್ಷನ್ ಕೆ ಲಾಂಗ್ ಇದು ಇನ್ಫೆಕ್ಷನ್ ಕೋಸನ್ ಲೋಕೆ ಲಾಂಗ್ ಬಟ್ ಅಸನ್ ಅಸನ್ ದೊಪ್ಪಿಕೆ ದಿ ಅಮ್ಮೆ ಪೆನ್ ಗಚಿಂಗೊಯ್ ಪೆನ್ ಅಸನ್ ಕಿಚು ಕಿಚು ನಾಯ್ ತ ದೊದೊ ಹೆದೆ ಲಹಾಯ್ ಇನ್ಫೆಕ್ಷನ್ಸ್ ಪೆನ್ ತ ರಿಮಟಾಯ್ಡ್ ಅಟ್ರೈಟಿಸ್ ಲಾಂಗ್ ಲೋಕ್ ಜಿತೆ ಲ ಪೆನ್ ಗೌಟ್ ಪ ಬಂಗ್ ಹೆದಿ ಲ ತಲಸನ್ ಲೋ ಕಿಚು ಕಿಚು ಚೊಕ್ ಚೇಲೊತೆ ಹೆದಿ ಪಿಮಾ ಚುನಂಗ್ ನೆ ಲಹಾಯ್ ಚುದುನ್ ದೇತ್ ಲಹಾಯ್ ಪೊತೆ ಲ ಗೌಟ್ ಕೆ ಲಾಂಗ್ ಮಂಗ್ ದೊಕ ಲ ಪೆನ್ ಲಲ ಜೆನೆಟಿಕ್ಸ್ ತಲ ಮನೆ ಅಜಾತ್ ಪೆನಿ ಲಾಂಗ್ ತ ಹೆದಿ ಕಾಸಸ್ ಬಂಗ್ ಕೆ ಲ ಜೆನೆಟಿಕ್ಸ್ ಬಂಗ್ ಕೆ ದೊವೆಕ್ ದಿ ಲ ಸುಜಂ ಸಿ ಪುಸ್ಸಾ ರುಗ್ಲಂಗ್ ದೊ ಪೊತೆ ನಿತುಮ್ ಕೆ ಲಾಂಗ್ ಚಾನ್ಸಸ್ ದೊಕಕ್ ಜಿತೆ ಲ ಪೆನ್ ಲ ತ ಒಬೆಸಿಟಿ ಫಂದಲ ಹಿ ಅಂಗ್ ತೆ ಲಸನ್ ಜಿತೆ ಲ ಪೆನ್ ಯೂರಿಕ್ ಎಸಿಡ್ ಪುನಿ ತುಮಾರ್ ಜುಠಿನಿ ಕೆ ದಿ ಯೂರಿಕ್ ಎಸಿಡ್ ಎಕ್ಸ್ಕ್ರೇಷನ್ ಜೊಂಗ್ ಸಿ ಕಮ್ ಹ್ಯಾಕ್ ರಿಡ್ಯೂಸ್ ದ್ಯಾಟ್ ಲ ಪೊತೆ ಲಸೋ ಅಫಾನ್ ಲ ಕಿಡ್ನಿ ಕಿಡ್ನಿ ಆಕೆಸೋ ಹೆದಿ ಲಸೋ ಅಜೊಯ್ನೆ ತ ಲಸೋ ಗೌಟ್ ಬಂಗ್ ಲಾಂಗ್ ಲಕ್ ಜಿತೆ ರಿಕ್ಸ್ ಫ್ಯಾಕ್ಟರ್ ಮತ್ತೆ ಕುಮಾಸಿ ಕೆಸೋ ಬಂಗ್ ಕುಮಾಸಿ ಕೆ ಲಾಂಗ್ ಚಾನ್ಸಸ್ ಕೆ ಅಂಗ್ ಮಾ ಪುನಿ ತುಮ್ ಲ ಜಿಥಾನ್ ಪನ್ನ ಲ ಬಂಗೆ ইসি বাংকে আর্টাল জেথান পনা জেন্ডার লাপেন হেরিডিটি ওয়েট ইঞ্জুরি লাপেন জব কিচেং সিনতুম চার্লি পনা আর্টা নিতুম আমাদের জেথান পানল আর্টা কো আন মাকি অং আর্টা দু অং অ্যাথ্রাইটিস কে লং চান্সেস তো বম্প ইনকে জেন্ডার আর সোসি কে অং মা পিনসো সি কে অং মা লাবাংকে নিতুম নিং চিবি দাম নাং জিকে পিনসো পেন মতে আর সো তুম লাসো অ্যাথ্রাইটিস কে সো কে লং বাং অং মো পিনসো তা দো দো দো সেটা মে ম্যাক্সিমাম লাংদামতে হেদি নিতুম ক্লিনিক নন হসপিটাল নন লাংদামতে বা নিতুম আংবং ইতুম হেম লং হেদি পাই পোলসন লং চিথেক দাম লং সেটা মে হেদি ইপাই তুম লং দে আর লসু আতুম লং সে লাসো কিসো মাংমু অংমু লাপেন হেরিডিটি কুমানে হেম লং হেদি ফুসার তুম লং কুমানে লং জং সিক দো নিতুম চিনি পুলতে হেদি নিতুম চেক কেয়ার নাই জি মেথাং ফান বিকেস লাসো আ চান্সেস দো নিতুম কি লং জি ফান ফর এক্সাম্পল নেস তামে জং সি নিফি নিফু বা কুমানে নিপাই নিপু বা সন হেদি কুমানে দো পুলতে হেদি নিতা চান্স দো কেলসো কে লং ফান লাসো পসি নি হালা কি লং লি ফান হেদি লা চেক কেয়ার নাই জি লা কপি মা ক্লেম নাং জি ক্লেম নাং নে কিচু কিচু নাই চেক কেয়ার পন্তে হেদি কসন লপপ রোদে তা হাই সেটা মে কসন লানি তুমি চিনি পম মাতি দি লা হাই ক্লেম নাং জি ক্লেম নাং নে লা হাই ক্লেম নতে হেদি লাস মেসন প ইসি বাংকে ওয়েট ল এ বাং কার্ডি ওভার ওয়েট ওবিস হাই লতে হেদি লাইক 100% শিওর লা কি লং ওয়েক লা বিকজ কসন লা অস্টিওআর্থ্রাইটিস পুদাম লতে আমন তা জেথান বান লা কিং ফু লং লং বাং দোপে লা সোনি জয়েন্টস ফালাং নো দা রিতে এবং আর্ডিক অং পোতে কোয়ান সে ওয়েট এন পোদি আর জয়েন্টস তা সাবেদ মাতি থেও এম দিতে কেং ফুতা লাসি হল সো আর্ডিক অং তে এন উনেন দাত পো আর চাক উনেন দাত পো লাস জয়েন্ট এসি দেপা ডেমেজ দাত পো ইংগে হল সো ডেমেজ আর জয়েন্ট এসি লা অস্টিওআর্থ্রাইটিস দেমে লং লক পো লাপেনিসি বাঙ্গি ইঞ্জুরি এক্সিডেন্ট তাং হন জি কাচেং কয় কোনা নে লাসন পেন ইঞ্জুরি দলতে হল সো আর জয়েন্ট এটা আর্থ্রাইটিস কে লং চান্স তো নন সন আহুত পেন তো দো মাতি দি চিং কয় ফিট কোনা নে লাইক বাথরুম দি বারপি বারসো দাম হন লাং চিং লু হুত তেমে চিংকয় ফিট নাং হা কোদা নে দি থাং আমি কাবে থাং থে সোসে বুপ চেপাক লাং নাম দে লাহাই পেন তা নন মাত কালি দেস তামে আফি লাস আর্থ্রাইটিস কে লং চান্সেস তো কক দিতে দি ইঞ্জুরি কে দোলো মতি দি আর লো নিতুম যে থেক লং লেপ লাহাই প ইং ইসি বাংকে জব মানে নিতুম কাম কে ক্লেম লং কুপিয়া কাম সি কে ক্লেম মা লাতা ম্যাটার লো নন সন আধেকা কাম কে দো মতি দি হালা কার্ডি কিরুং নাং কে ব্যান্ডিং লা কাংকুপ নাং ওয়েট কাছি পিনা কিলা একেং ফুলং আজুর হ্যাঁ দে একেং ফুলং লাইক স্কোয়াটিং উপু হ্যাঁ স্কোয়াট নাং ও পোলা সন আকাম হাই আলং পোলতে নিতুম চান্সেস দোলা আর্থ্রাইটিস কে লং ফান
1: তাংতে ডক্টর লবাং সোয়া কে সু লং লো পোলো তাংতে কোসন সে আং থে মাতে সিমটমস কাছি চিনি প
0: আসো আর্থ্রাইটিস আবং কে হেদে লং লে মা পোসি কাছি তিন তিন বাং তুম হেদে আবে মা বুপু অন্ত লাসো সিমটমস মান কে মেন মেন থেক লং লক পুতা কালি নিতুম মেন তুলক থেক লং জিকে আজি দিং ও আফি তো নিংকা নিংকা লসন দুকক আফি আনসে হেদি আফিয়ান জি থেক লং লং লসন দিতে লাসি হেদি ওপিনি দোনো রেম এদি এম এবং সুরাব রাব লসন তো পুলোতে হেদি চিপাক লং দাচি মে কপিয়া জয়নে মা হেদি লাক তেজ হাই দোদো মাতি দি সেটা মেনি তুমি থেক কোসন অচিনি দাম থেক লং পপলতে সিমটমস বাঙ্গে হেদি জয়েন্টস আলং সো রেট পো মেমে রেক পো বাহত পেন কে নন সন ইনি থমবাক সো পো মেদা

0: সেটা আমি আকু চেবাং টুজুইব দি মেমেদাত মাতে মালাম সোপাঞ্চত আসি লাস জয় না কিছু বাঙ্কে নিঙ্কান নিঙ্কান তা মেমেদাত মেমে রেখব সরেটব লালো ইসি বাঙ্কে ইনকে লা ইসি বাঙ্কে লা কিছু আদিম হেদি নাং সঞ্চে মাইতে হে সো দপ সন্দ মাতি দি লাসন ন টেম্পারেচার দপ সো পুয়াসন লাপেন এয়ার দপ লাসো আ জয়েন জাল লাপেন কেক কাং সোয়েলিং দপ কাং হয় সঞ্চে থেক লং লং দি লাসন কেক কাং দা দো দো ইনকে জয়েন সালং পাকলে আমি উনি দাঁতব সেটি রেগ উনি রেম আসনব ননস নিতুম কেং ফুস আমি কোয়ান মাল নিতুম ননসন সোসে লোতে কোয়ান মাল সেটি রেগ গুণ হেদি লাসন উনি দাঁতব ইনকে লাহের লো সিমটমসকে নিতুম চিনি নামব লাহাই দো পোতে আর্থ্রাইটিস কে লং ল
1: তাই ডক্টর না আর্থ্রাইটিস কিছু কুসন ন কে ল্যাং পো বা কাছে ল্যাং নাং পো
0: ননস নিতুম লা নন লে কাছে থান পন হলা কোসন সে চিনি বব বাং হেদি লাহারে বাং গে কাপড়ে কা কিছু পেন্টা চিমিলি দে কাপড়ে কিছু লে দেউতা লাসন সিমটমস দুঃখ লাসি লা আর্থ্রাইটিস বেগ লু পুকি নিতুম হেলথ কেয়ার তুম তাই দি কিছু কে লাঙা তুম তা ডাইরেক্ট হে নিং জিউন এ লা বেগ লু পুকে লাসো পসি কিচেং সি নাং নিতুম জং সি দাম লো বলতে মেডিকেল হিস্ট্রি নাং এনব নাং আর জুপো হেদি কোসন সন মাই হেমা তুম কিছু দোমা কপিয়া কাম সি ক্ল্যাম মা লাসন হেদি হিস্ট্রি নাং এনব লাপেন ইভি নাং টেস্ট পো লাপেন ইউরিক এসিড নাং চেক পো আর এফ ব্লাড কাউন্ট নাং এনপো লাপেন তে এক্সট্রে স্টেমে নাং এনপো কিছু আদিম হে কুসু আদিম সি কিছু কুসু জয়েন মা হেদি লাসু আদিম এক্সট্রে নাং এনপো লাপেন ইউরিন টেস্ট এনপো লাপেন লাসন থাকা কাপড়ে কাপড়ে কা টেস্ট তো লাহাই লাং এডপেন সি লা ডক্টর তুমি সি মেন ডায়াগনোস পো বিলমা আর্থ্রাইটিস হেলমা কালিমা পো বাঙ্গে
1: তাই ডক্টর লা আর্থ্রাইটিস কিছু কুসন ন কাছে পামি
0: নিতুম মেডিকেল তুমলাং লাসন দো শর্ট টার্ম ট্রিটমেন্ট লাপেন লং টার্ম ট্রিটমেন্ট পুদো শর্ট টার্ম লং পুতে লা মেডিসিন সাহে দি দো বাই হাই নাং পিদুন বো আমু তা নিতুম চি থান পন লো আর্থ্রাইটিস তা কাপড়ে কাপড়ে দো হলে সো কাপড়ে কাপড়ে আর্থ্রাইটিস কিছু লাং পেনসি মেডিসিন নাং পিপ লাসি ইসি বাঙ্গে লালো দো বাই লো ইনকে ইসি বাঙ্গে হিট এন্ড কোল্ড প্যাক পুপু নিতুম লা কেসো পেন কাংসাম কাছে মাই হেদি লতা নাং থানব কুসুয়া পর হুৎসি কেসু মাং এ নাং জি হট প্যাক লাপেন কুসুয়া হুৎসি কাংসা মে নাং জি কোল প্যাক লাপেন জয়েন ইমোবিলাইজেশন বুদ জয়েন ইমোবিলাইজেশন বুলতে লা কেসু দ্যাট হেদি রিউমাটয়েড নন অস্টিও নন হেদি অস্টিও লাং লাং দাম পুদি বিকস লা কমন পিকান অস্টিও আর্থ্রাইটিস বাং হেদি এপাইডোমার্টা হেদি লাসন কেলং বাং দোপেক কপিল ইউজ নাং জি বলতে মেডিসিন হাইপেন ছত্তা কালি লাসো ইমোবিলাইজেশন হেদি লাই নাং জি লা কেপিল স্প্লিন্ট স্প্লিন্ট পুদো নি ক্যাপ পুদো আলাস হাই জং সি এন্ডুন পুতে কিং দাম উন মে চ্যাট লাসন হে কার আর্চাক উন চ্যাট লাসন দুদো লাসো পসি হালা এন্ডুন নাং জি লা কে শর্ট টার্ম লং সি দুপ লাপেন টেন্স পু টি ই এন এস ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন পু লা বাঙ্কে লা ফিজিওথেরাপি লং দামব মেডিসিন চট কালি কোল হট প্যাক চট কালি ফিজিওথেরাপি লং দাম নাং জি লাসি হলা সে ফিজিওথেরাপি তুমি নাং পিপ লা ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন লা বাঙ্কে রাপিক আনব কিছু সাবু কম চট ফানে দি লাকে শর্ট টার্ম ট্রিটমেন্ট লং দব লাপেন লং টার্ম কুসন লা মেডিসিন হাই পেন মিউন এ ডেটা দল মাতে দি লাইক সুপ পিকা তোমে সিরিয়াস কেস তোমাং হেদি লা বাঙ্গে লা সন থমল দোবাই নাং প সার্জারি নাং কক্তা দো লাপেন ফিজিওথেরাপি লা বাং টেংনি নাং নিল
1: তাংতে ডক্টর আর্থ্রাইটিস কিছু আবি গপা কম বা কাচিপা মিজিয়া ফান কুপি পিএসআই লকে ক্যাম্প নাং জি
0: আলো কম্বিনেশন নিতুম নন্দা যে থান পান লা কম্বিনেশন অফ মেডিকেশন ফিজিক্যাল থেরাপি লাপেন লাইফস্টাইল চেঞ্জেস লাইফস্টাইল চেঞ্জ কে নাং সাত মেইনলি কপি ফান লা এবাং কার্ডিক লাহাই আসপসি লা মেডিসিন লিংকে লা ফিজিক্যাল থেরাপি এবং কে নন লালে যে থান পনে কোসন সি কুমেন্টু সি কেসু কাংসা মে নাং জিমা লাহাই নাং থানন ব টেন্স লাহাই এক্সারসাইজেস লাহাই দো মাতি দি লাই কে নাং সট ফিজিক্যাল অ্যাক্টিভিটি আবে বলতে এবং তা কোসন লাদে লিমিটেড মাতি লিমিটেড মুভমেন্ট হাই দুক জয়েন নি হেদি আসপসি লাই কে নাং সট আসপসি লা মেডিসিনস ফিজিক্যাল থেরাপি লাপেন লাইফস্টাইল চেঞ্জেস লাসু কে থম কম্বিনেশন কে নাং সট লাহে লো এফেক্টিভ ওয়েস কে মেজিয়া ফানকে
1: তেংতে ডক্টর নাংলি রেডিওকার জুয়ারাটা তোমা ফান বালা বাংসো কেসো কেলং টেঙা তোমা ফান আর্নি ব্যাং কুপিয়া সাই কে ক্লেমবেন সি লা বাংসো কেসো কাচিপা মি পন পো
0: লা বাং হেদি এসিস্টিভ ডিভাইসেস পুনি তুম লা চিন বোলাসন সিতামিন হসপিটাল লং দামতে বা ক্লিনিক লং ফার্মেসি লং সন দামতে নাং পিদুনজি কাপড়ে কাপড়ে কামেন দো ক্রাচেস পুকেন্স বোলা হেদো ওয়াকার পুদো লা পেনজং সি লা ফান পিলো এসিস্টিভ ডিভাইসেস মানে আনিবেদ লাপু দাম রেতে যখন চিপি নাং রেট পুতে হেদে লাসো কেসো লং ঠুঙং দিতে লাসো পসি লাসো ডিভাইসেস নাং কক আথেমা লাসো ওয়েট সি

0: যে ফানলা নিতুম হ্যাম্পি লকলে নং পপুলিতে নিতুম অ্যাক্টিভলি দো নাম্প সদা কুমার বেবে রেড সদা কুমার ইংনি রেড সাং রেড পুতে চক ছেলো লাগে সাং দা সাং নং যে তামে সাং রেড দো রেড পুতে নং সুথুং অংব আসো পশি লা অ্যাক্টিভলি দো নং যে লা জেন্টল এক্সারসাইজ কোসন ল জিম লং দাম পেন হেদি একদম এক্সারসাইজ কার্ডি কার্ডি রু নং যে প্লাসন কালে জেন্টল এক্সারসাইজ দো লাইট এক্সারসাইজ হেদি লাহাই ক্লেম নং যে পেন হেম কাম হাই হেদি লাহাই তা ক্লেম দন বমদে মেসেন সদাক মা ইনি রেড হেদি লাসন গে চকচে দাত প পেন নি তুমি ডায়েট আমো তা কিচু কিচু তুম যে থান লোক হেদি এন্টি ইনফ্লামেটরি ফুড নি তুম চুদুন ওয়ার নং যে ইনকে লা স্টে হাইড্রেটেড লাং বাং দি লাং বাং জু নং যে পেন নি তুম মেডিসিনস হ্যাঁ ডক্টর তো কপি মানাং গেলো দন লাসো ফলো আপ দন ওয়ার নং যে পিনি চো দাত পিনাম চোচ্ছে পিনাম দেখছো দিয়ে পিনি চোচ্ছে লো ইকদাত লো বলাসন দদ মাতে লাবাং নাং নে দং সি ইক পো ডক ডক দো বলতে দাম পেন মেডিসিন ওয়ান দ্যাট সি মে দো বাই হ্যা গ্যাপ এনং নে দং সি নি ক্রে ফো ফান ওয়ান মান্থ ফান লাসন পি বলতে হেতে হল সু ফান ওয়ান ওয়েট নং জি গ্যাপ এনং নে মেডিসিন সাই হ্যা লাই ল পেন হল পেইন পেন স্টিফনেস দুক মাতি দি কেসো লা সুকার রিলিফ জি ফান হেতে হট প্যাক লা পেন কোল্ড প্যাক দো দো আসন আজো সন মেকে জাং মুস্তামে সুদাক আসন দো দো মাতে লাসো হিট প্যাক বাং এন্ডো নং জি দি ওয়াটার ব্যাগ দো মাতি দি লাসো ফান নি ফান পন প সোদা খুদ হেদি নিতুম হালা 12 মিনিট স্পেন আবিসি এনাং নি লাসো হট প্যাক নন কল প্যাক নন হেদি নন সন চে মাই দুন পো ডাইরেক্ট তা এনাং নি আনতা পে পেন সে দি র্যাপ নাং জে লাসো ওয়াটার ব্যাগ দি তেলম হেড পেন সি এন দু নাং পো নিতুম বডি টেম্পারেচার পেন হেদি লাল লাং নাং পো এন লক মান মেক জাং লো লাসন কালি আনতা মেক জাং দু নাং নে কালতে হালা স্কিন বার্ন চান্সেস দু কক দিতে আসো পসি লা 12 মিনিটস ফান লাসো হট প্যাক এন্ড নন 12 মিনিটস টাইম দা পি এন্ড টু দ্যাট নট লা পেনাং স্কিন লা পুচে লাঙ্গন তো সি নরমাল চিবাং লো পতে আকু এন্ড টু নট জোলা সন সি ক্লেম নাং জি লা পেন কি নাং শর্ট কিক পি লা রেস সাং দা সাং নাং জি কাম ক্লেম রেড পো সাং সে পিন লা তাকালি দে আবিসি সো থুং আং পো নি ব্যালেন্স নাং পো লা কাম পেন হেদি অ্যাক্টিভিটি ব্যালেন্স লা আজা দা কাম নন লা কাম পেন রেস লা হিনি ব্যালেন্স নাং পো লা হাই সি টাইম নাং পো হেম নাং বা
1: তাংতে ডক্টর লা আজু আপরা হুতলা সো কিসু কোসন পেনসি কাচেপা কমপো মাতে কাচেপা মিনাং পো
0: লাবাং কোসন ল আজু মিজাং হুতেদি সোং অং দিতে সো পিতেতে দি পেশেন্টস তুম বাংসে মিনা তুম পুপু আজু সি সোরে তিতে চম হই নি পু আসো বসি লাই দি চে মেনটেন নাং জি কে জয়েন্স হে ইলিভেট নাং জি মেতে কোসন ল পুহু হাই এন্ডু নাং জি আসন কিং ফু আ বের পুহু এন্ডু নাং পো দি এমওয়ে আ বের আর থার পিকালি ইনটুই পিকালি আসন ইলিভেট নাং কক আসন জং সে পুহু এন্ডুন ল পতে হেদি মেসেন সাপোর্ট দোলতে মেসেন পেন দে হাইড্রেটেড দে এটা এক্সেসিভ লাং হাইজুন রেড নাং নিয়ে আনতা লাং জু নাং জি মা জু না রেড জু না রেড পোকালি ইসি লিমিটেশন দো লানাং বো পেন মেকে জাং আপর চি ঠিক নাং জি ইসি আপর চি ঠিক ওয়ে নাং জি মেকে জাং উনি দা টিক পিপল ল পলতে আহুত পেন পিনি বাঙ্গে বাজি ক্যাপ মেক জাং পো পিনাপ বাঙ্গে বাজি ক্রে সি মেক জাং পো হেদি বাজি সি মেক জাং পো লসন কালে ইসি আপর চি মেনটেন ওয়ে নাং জি কিচু লসপর চো ওয়েট নন লসপর মেক জাং ওয়েট নন লাজং সি মেনটেন লপতে হেদি লসপর মেক জাং দুন ওয়েক লতে মেক জাং থেক জি জং হেলি সুতামে দি লা ইলিভে দু নাং পো কেসো হাই দি হট প্যাক হাই এন্ড দু নাং পো মেক জাং দু নাং পো মেডিকেশন টাইমিং এন্ড দু নাং পো এনকে মেক জাং থেক জি
1: তাংতে ডক্টর পেনাঙানা তুমকে লা উইক্স ওয়েপর আপ আদোয়াই লা কাচি হিবেন আলি গে লং তুম পেনাঙ আন্দো বা লা চিহিলো তেমি পুকাছে থানা তুম পেনাং আন্দো লাসি লাগে গুপি ল আলে গেল
0: উইক্স পেপার আপ লাবাঙ্গে কিওর কালি লাগে মেডিসিন আমন তুম চিথান বন মেডিসিন লাই বাং কালি আনতা মুথে টেম্পোরারি রিলিফ হেদি লাইক নন চিহি দ্যাট মান নন মালম ও ফান লাইক ডোমে সেন বলাসন তো দি পিপল লপ দে হালাদ লাগে সি হেদি কুলিং সেন্সেশন পুদো ইনসাম দপ দি ইনসাম দপ হলো সো জয়নি পেন পেন পেন ডিস্ট্রাকশন বো মানে কে মে কালিলো লাবাঙ্গে হলো সো কুলিং সেন্সেশন লা পেন সো হয় রসন দো মাতি দি হলো সো জয়নি সি কা ডিস্ট্রাক্ট চট টেকনিক চট ফান চট লাবাঙ্গে ইসি বাঙ্গে লা ব্লাড ফ্লু হয় তা পা বাদ পয়ে দি লা পেন মাসলস হিন্দি এবং কিছু কার জাক রেত কেং দি লাহাই দু দুন তে হলো সো কুলিং সেন্সেশন আ জয়নি সি মিট চেয়ার লাসন চে থেক লং লং লা পেন মালম সো লা ইনফ্লামেশন তা মেন চেট কিন্তু দু পিপর লপল তে হলো লা খেদি মেন্থল দো ইংগে লাসো মেন্থল লাবাঙ্কে পেন রিলিফ ফান্ড্রাপ ও মাতি দি লাসো আ জয়নি হাদা ক্যাম্পর পোতা দো লাবাঙ্কে ইনফ্লামেশন পা রিডিউস দি লা সোয়েলিং দু কত তে কে কাং হাই হেদি লাহাই পা রিডিউস ফান লা পেন মেইনলি হদাক জাং থুই সি দো বিকজ লা আর্থ্রাইটিস হান মে পিকান ইউক্যালিপটাস অয়েল পো লাবাঙ্কে অ্যান্টি ইনফ্লামেটরি আমা বেঞ্চে থান হেদি অ্যান্টি ইনফ্লামেটরি হরমু চনয় ভেদি লাবাঙ্কে চিহি ফান মাংল ইউক্যালিপটাস অয়েল পো চিহি দুনতে ইনফ্লামেশন ফান মেসেন আসো পসি লা সো সন্থম পাংগুই দো লাদাক
2: লপনা পড়ন লিটুম অকপনা যায় ম্যাক আং দেং আলং অথরাইটিস আকে সো পুথাক খুদ বাং ট্রেসি রং বই পিলা পেন ডক্টর সুনিতা তেরাং পিয়াং বং চিহু চিপুত আর জুলং টাংলো নন স্টুডিও

পর পর ফানের কেপ চকদা পলাসি নন মলম সফি পেনতে গুয়াহাটি পেন গাপাচে তাক ইংদেং ফারোই সিরা থং কেবরা প্লি মান কি বাদা যায় মেঘালং ইন্ডিয়া আ প্রাইম মিনিস্টার কেহাই নরেন্দ্র মোদি নিং আলু আলাম কেজায় আসামিস আলাম লার পেন লাম থেকে যায় আর জুই লংপো।

0: মাহত মন কী বাত অনুষ্ঠানত আৰু এনেকুৱা প্ৰেৰণাদায়ক কাহিনী লৈ উপস্থিত হ'মহি। বহুত বহুত ধন্যবাদ, নমস্কাৰ।
1: শ্ৰোতাসকলে, ইমান পৰে মাননীয় প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ মন কী বাতৰ অসমীয়া ভাষান্তৰৰ পুনৰ প্ৰচাৰ শুনিলে। অনুষ্ঠানটি আকাশবাণীৰ আটাইকেইটা কেন্দ্ৰই প্ৰচাৰ কৰি শুনালে।
2: লাকে আকাশবাণী ডিফু নালে তুম যায় মেকার জুলং বম লাকে এফ এম বেনালং মেগাহার্স ফারোই সিরা তকবরা সির কেপ রেস এ লাপেন আনপাটা নিউজ অন এয়ার পলবং সহ এ বলং পেন সিটামি নালে তুম আকাশবাণী ডিফু যায় মেঘ আর জুলং ইবজি আদুন্থু কার্বি লামার জানালুন যায় মেঘ আং ডেঙ আলং কেচেং সি আলুন আর জুইকল না লেখা পলবং সহ লামার জানালং প্রেম তেরাং কিলুন আলুন আলাম থে এ থাক মানাই পলাপাংস আলুন আর চুইকল না।

0: লাকে আকাশবাণী ডিফু নাংলি তুমজাই মাই কার্জিলংবম লাকে এফ এম বেন অলং মেগাহর্স ফারুই সিরা টক বারা সিরকে লাপেন রুইস এপ অলং পেন স্টা মে নাংলি তুম আর্জু লং ইকজি লাপেন আনপার্টা নিউজ অন ইয়ার পলাপং সহায় এপ অলং পেন স্টা মে নাংলি তুম আকাশবাণী ডিফু আজাই মে আর্জু লং ইকজি নন স্টেডি ও পর পর ফাই সিরকে প্রা মিনিট ক্রেপ হ চকটাংল আদুন্ধু লামজি রাজাই মেক আং ডেং অলং আব্রাহাম তারো কেথান আলামজির আথে পিকে রং লাপেন থয় আলং টকলাং কচারলি কাচিপ্রে কাপুথাক লামজির কেথান আর চুই গ্লোনাই
1: পিনি রিডিও কার্জু আরা রাতুম পেন কাচেথান রাপেজি কাংতুং আথে পিকে রং আতুম আলো চারলি পেন রং সুপি আতুম আলো চারলি কেপ্রেক হে হে লো চারলি মতে এডুকেশন পুকে কপি আফানল লো চার্লি পু এলিতুম কাছিনি দামকে টকলাং মতে কাপড় হি লাপেন কে টক আফানচট পুসি মাথাদা লো চার্লি মতে এডুকেশন পুলোতে লাকে টকলাং মতে কাপড় হি পেন কে টক কাচার্লি আফানচট কালি লো চার্লি কে চোকাম আমো পাচিং থুরজি জং জং কাচিং থুর ঠেকজি রাত কাচিং থুর ঠেকজি আফান দেট কাপাপ্রাং দুন ঠেকজি আফান আকেনাং সট আসনল পেনাঙান আকে ঠেক চিনি মতে ফিলোসফার আতুম লো চার্লি আফান কেথান পাজির মি দাম প্রেকজামদু পেনাঙান ইন্ডিয়া দেট আকে ঠেক চিনি মতে ইন্ডিয়ান ফিলোসফার্স আতুম লো চার্লি পু আলাম থে আফান কেথান পাজির মি আলাম লাংদাম সিনা আপ্রাংসি আকে ঠেক চিনি আমেন পার্নোদাম সিনাং আদি শঙ্করাচার্যা আলাংলি পেন আজক লো চার্লি পু আলাম থে আফান কেথান পাজির মি কে লাসন হেলু লো চার্লি কে মেথাং আফান কাচিনি থেক মতে মেথাং আফান কাচেমাথা দাম থেক বুসি কিপু আদুন্ধু লাংদাম সিনাং লাকে স্বামী বিবেকানন্দা আলাংলি পেন কেথান পাজির মি কে লাপু হেলু লো চার্লি কে আমেথাং আলং কেদো আসন আন আজাকং মতে কেথেক আসন আন কাচিনি থেকজি আফাত কেরাবদুন পুসি নিংজেল লাপেন মহাত্মা গান্ধী পেন কেথান পাজির মিদামকে লো চার্লিকে অক প্রাণ আনাত আকামাথা আহিন লাপেন কারজং আচেথে আনাত ইনুত আমুনিত আলং কেমে নাই আসন নাংকাপে বার্ট হেক জি আফান কেরাবদুন পুহেলো রবীন্দ্রনাথ টাগোরতা লাসনসি বুলো লো চার্লিকে কেদো আন আসন পেন নিংা রং পেন কেদোরা পেট থেক জি আফান কাপে প্ল্যান মতে কাপিনচম পুসি থানল শ্রী অরবিন্দ কিপুকে লাসন হেলো লো চার্লিকে আর নাম আফান কেদো কেথাক পি থেক জি আমেথাং আদেট আফান লাপেন আমেথাং আফান আতোবারলো পুসি কেথান সর্বপল্লী রাধাকৃষ্ণন কিপুকে লো চার্লিকে মনিত আতুম আফান কারজং আচেথে পেন কেংকাম কাচিয়র থেক জি লাপেন আহক আকে মে আফান কিরি থেক জি আফান সেকে কিপি পুসি থানলো লাসি থিহেক পেন লো চার্লিকে কপিমা পুলোতে লো চার্লিকে ইনুত আমনিত আকাই আচে থে আলং কাচিনি থেক আবিদি কেদোজি আফান আত আদুর কেমেসেন থেকজি আফান লাপেন আলাংলি লং কেদো আন আকে থেক চিনি পেন কেংকাম কাচিয়র থেকজি আফান কেরাবদুন হেলো পুলে পুদেত সেতা চকজি পুসি নিলি ক্রয়দাম লো চার্লি মতে কাচার্লি কে আর্তা আলাম আবে লাকে আমাহাং কে থেক পেন মো কেথি আনলু মাহাং থেকদেট পেন থিথেটিক আন মনিত আতুম ইসি পেন ইসি চার্লি পনবম সি মো কেথি আনসি কাচার্লি কে ইংটন পো রং আতুম আলো চার্লি পেন রং সোপি আতুম আলো চার্লি কে প্রেক হে হে লাংদাম সিনা রং আতুম আলো চার্লি পেন রং সোপি আতুম আলো চার্লি আকাচে প্রেক আসন দো লাখাই সি লো চার্লি আহেম হে হে রং আতুম আলো চার্লি আহেম পেন রং সুপি আতুম

0: Tim pensi ke hai amedel angsilu pusi nangthan clearlo nili asanchom selamsi chipa hai long lo pusi nangthan thulo nili sitame alangli phan thak dun sipulo nili ta kepathua hina na ninghang parpik lasi alangli ada prang kaiketa ok pran kimeji aphan katwer laso awar sai longsi nili ta alangli phan ada prang nang kepon verji aphan chuning rilo lasona pora hut alangli nili phan আসন আসন কে পাথু আহিন নাত নাংথান লো লাসো হুট পেন্সি নিলি কে পাথু আহিন নাত চিংথুর দুন লো নিলি ইউসিয়ান বল কে পাথু থেক নাই এবং ফু পিরথে আদাং আলং রেকর্ড কাছে পালং থেক লং দুন লো আনপার্টা হেম আলং ইংনেক মেমে আতমু আসন তা দুলো নিলি টিভি লাং বমাহুত নিলি পাই টিভি ইংকির চেক লো সপো ননকে কেচারলিয়া পড়লো পুসি নিলি পাই নিপুলো লাসি নিলি পুলো থাং থে নন টিভি ইংকির চেক তা চক সিতাম্মু আর নিশি বাংসো টিভি আলং নিলি ফান আং থেক লং জি লাসন আরাম থে চিকক সি পিনি নিলি পাই নিলি ফান টিভি আলং নিলি কে কাত কাছে পাতে আর জান নং থেক লং লো লাপেন নিলি পাই তা আনিং আরং পিক লো
1: ওয়াও ওয়াও ওয়াও লাকে নং লি পেন ইসি কে মে পিক আলাম থে লো গুরিন্দার বীর
0: আর জুলং লো স্যার
1: ইলি তুম কে মিডল ক্লাস আহেম তুন পেনসি নং প্লাং লো নিলি পো সিতামে ভলিবল পাথু হেমতুন আলং কাশিকসা কাজক পাথু দুন উনে দেরল আলংলি আকিমাং পিছুন থেকে দেরল নিলি পো আমাং হেমানলো নিলি সপো সি আকিমাং পিছুন পো পুসি আমাং থেকলংল লাপেন মিখা সিং ইনুত কাছেপা দুক পিক আবাং ফু পুসি নিলি আর জুলংল লাসি নিলি সিতামে আর্নি সি আর্নি নিলি পো আকিমাং পিছুন জি পুসি থাক দুনল লাপেন নিলি পো নিলি ফান থাক সি পুলো এমাং কাহিমানকে জয় কে বন্টা কেপাচুন জিয়া ফান সুং পিক চেপাদুক ক্রুপ পেন্সি চুনুন চজি মিখা সিং কে ইনুত আর্নি আং টাং কে সলং অভিয়া ফিক চেপাবু সি কে কাটভেয়ার আবং ফুলো লাপেন আলাংলি কে আর্নি ভাংটা সাং সে দেয়া সি চেপাদুকলো লাহে হুই নাং কে থান পেন নিলি নিং রুং থুলো জং সি নিলি কে কা চেপাতে দুন লোটে নং এ চেপালং দুন জি আফান সি চেপাতে দুন নাং জি লাপেন দেড আফান নং মে ওয়ান পিনাং জি পুসি নিলি পো নিথানলো লাপেন নিলি ফারুই সি মেটার কে পাথুদুন জি আফান চংবাইলো সিতামে সিতামে ফারুই সি মেটার রেস কে পাথুদুন জি আফান কাদুন রি পুসি নিলিপো আফান আজাহাক মুনি রতুম পুলো আঠেমা ফারুই সি মেটার রেস কে ইন্ডিয়ান আতুম আফান কালি ইন্ডিয়ান মুনি আতুম কে ফারুই সি মেটার রেস চেপাহাই দুনুন এ পুসি নিলিপো আফান পুলো লাসি নিলিপো লাপেন নিলি কাই কেতা পুবেয়ারলো গুরিন্দর ইলিতুম নন চংবাইলো লাপেন ইলিতুম কাই কেতা আফি চিরুই নাংনিলো ইলিতুম উন এলো পুকি পুয়াহুত ইলিতুম পিছুন ভেক নাং লাপেন নাংলি পিছুন উন নিলি নিং নাং চে থে পিক নিলি পো নিলি ফান নিং নাং কাছে থে আহুত নিলি ফান লা আনসো সে নিং নাং কা পাথে লো লাপেন নিং নাং পাথে লো লাপেন জাকং নাং পিসি আং থুন দাম্বম লো লাসি পিনি নিলি আবাং ফুটিন ইন্ডিয়ান আরাদ আফান নিং আক্লং পেনলে ইন্ডিয়ান আফান সাইক্লেম পিনত লাংথা নাংলি তুম বাহিনী আতুম পিছুন সি আনং চেথাংক্লং লো নিনি আংবং ফং থম আন ন্যাশনেল রেকর্ড চি বি সি ডেট অফ হান নং মে পেদলো ফারুই সি মেটারেস আলং কে কাদুনকে গুরিন্দর বীর কিপু আসন সি ইন্ডিয়ান আমি আতুম আফান কে বাংসো কাছে পাতে দুন জি আফান কে উন এদে জি লাপুয়ান কি সুং আফিতা আলাং ইতুম লাবাংস সাই কে পাচুন লাসে আলাং ইতুম বাহিনী আফান তা নীলি কাছে নিকাং তুং লাপেন নিং আলো লাম থে কার্জু কে দো আন আরাদ আফান কার্জু কাং তুং কে কপি আনিং কে রুং কে দোমা কপি আকেমাং কে দোমা কপি কে মাথা কে দোমা লাপেন কোসন বেনসি কে ক্লেমা কপো আন কি সুংমা গুরিন্দার বীর
0: কালাং স্যার নীলি গুরিন্দার কে চেং আং কো কে পেনাং আন আকিসুং চেতং লংলো নীলি আফং আফংলো কেচে দন্দে নীলি কে ক্লেমা সন চকলোমা মাতে নীলি আকে মিয়া তোয়ার সি কাংবাই লোমা আথেমা আফং তিন কে নংলি হাই বেরুন এ আহুত পেন কে নংলি তা চার্লি ই লং মেন্টুনে কে নীলি রেমদুন দেট আহুত মেন্টুনে নীলি চেপারজান দুন থেক দুন দে দেট আহুত আহুত পেন কে পেনাং আন আরেং আহু তা সুনাংলো লাপুসন আহুত কে নেহেম আসর আতুম নীলি ফান নেরাপ দুন পিক আলাং তুম নীলি ফান নিং নাংরুং দুন পিক নিংকা নিশি রেমদুন দেট পেন কে একাই হেনু দেট জি পুপে এমাং কে হেমান কে ইং তন নাংনে লাপেন কে নীলি ফান নেগে থানা বাং মাতে কোচ আলাংলি তা নীলি ফান নাং পুলো লাপেন নিজা পনলো জংসি নাংলি লে ক্লেম ক্লে পুলোতে মাদুতা ক্লেম থেক থেলো হেম এশিয়া কেরাপ দিহি না হে না কেরাপ আংতন কুপিনে আসন মা কেনাংজি দোয়ান তা নিতুম

দিয়া তলং পিনাং অনাদিম কে কেফাং ও পিক আনলো আর্নি কেসু তুমনকার ওম লাপুসনা বতর হুৎকে এ ও কেপ্রানা ফান চি লাং পামি নাংজি লাং জুন ওয়ার নাংজি আর্নি কেসু অহুত জং সি নাংলিতুম হং বার জি বুলোতে কে বার চেরে ইকচেট নাংজি লাপুসন সি রাজচারি ডিপার্টমেন্ট আতুম পেন কপাকলাং পোন তেং সি নিং চি বি ই খোর নাংজি তেংনে ইক নাংনে জিরপি জিরপো আতুম নন কফাং ও কপর হুৎ আসন আসন বিদি কে কিতুন কে ডাঙ হেম আলং তা লং পন নাংলি তুমতা থেকলং পো তাহাই কফাং অক লিট বোম আসন সি কিতুন কে ডাঙ আলং তা কেচু আসন তা ফ্রেক পন বোম তিতি পেনাং আনা তুমকে গাখির পাথর পো পেনাং আনা তুমকে ইংহান পেন কিথিপ আতিবুক আলং ল্যাং বিলো থারভে তা পাঠে বোমলো লাপেন কে আসন সন ল্যাং কংসাম থারভে আথে পেন কাসন সে আল্যাং কংসাম তা সেলামলো পাঞ্জাব লাপেন হরিয়ানা আলং নাংলিতুম লাসি লংপঞ্জি লাপেন আহার লুং পেন লাপেন কে রাজস্থান আলং গাখির পেন কাসনসে আসনসন কিজু নফান্তা লংজি নন কেফাং ও অপর আহুটকে লাপেন কে বিহার ঝাড়খণ্ড লাপেন উত্তর প্রদেশ সাতু সারবাদ চেথাং পিক লাবংসো আসারবাদ কে এপক নাম্পং সাম লাপেন জাকং তা নাংপি লাপেন কনকান আলং রি লাপেন গোয়া আলং তা পেনাং আন আরাত আতুম কুকুম সারবাদ লাপেন সর কাথি কিজুন আনিং চেপারং পিক সাউথ ইন্ডিয়ান আলং কে আসনসন আলাংকাং সাম পানাকাম নির্মূর লাপেন সাম্বারাম লাপেন ওড়িশা আলং কে বেলা পানা লাহে আসন দো আন কে কিজুন আসন চটকালি লকে ভারত আদেত আলং কাপ্রেক কাপ্রেক আলং রি আলং জুটাং জুবাদং থুন পেন কাসেলাম আলাংকাং সামলো লাদাখ লাপেন লাদাখ এক ভারত শ্রেষ্ঠ ভারত পো আলাম তা থেক ইকলং পো ইসিয়ালাম আর্ডি পি একথা লাদাখে অং দুং হরমু ইলিট তুম আমেথাং কাবন্দা পেনসি কেবাং লাদাখকে থে আব্রেন্ডিং আওয়ে আব্রেন আওয়ে সীতামে হাকো পেনকে থেক আতুমসি কাপিনচং পনলো নাংলি তুমতা কফাং অক আহুত ল্যাং কাপাং পেন পেন ল্যাং জুন ইগ্রা নিং চেপাং সামিকথা জিরপো জিরপি আতুম কফাং অক আপর নাংলে লোতে হেম আহুম তিন চেথান সাইপো লাকে থারভে আথে আপুথাক কাদোকাভে আহেম আহুম তিনটা থারভে আথে আলাম চিথান থেকে আবে আদন তিনটা হুমৃতামে নিতুম আথারভে সি কেচোমে লাপেন কানেমফ্রু লসন আথারভে কে নহকটা লংলে মহারাষ্ট্র লাপেন কনকান আলং কেলং আলফনসো আথারভে গুজরাট আলং কেলং আকিসার লাকে আমরাস কেসেলাম ফান মে পিকলো উত্তর প্রদেশ আলং কেলং দোসারা লাপেন মেরি কাশি লংরা আথারভে ইসিমুন্থি মেমে আলাম লংরা আথারভে আমু ওয়ার এড আফিতা আমু আবং লিয়জং দোয়ারজি বিহার আদিম আলং কাতিকি জদারলু আঠে হেলোভিং পেন্টা আংনিম চিনি চাউসা লাপেন মালদা লাহিনী আথে সেরে কিচোমে আনিং রোচপ নিতুরানাথ ভারত দাম ইগলো তে বেঙ্গাপালি টুটাপুরি নীলাম মেলগাঁও আথারভে লং ইগজি বেঙ্গারানাথ দামলোতে হিমসাগর আথারভে লাপেন ওড়িশা লাপেন অন্ধ্রপ্রদেশ আলং কেলং সুবর্ণরেখা আথারভে এসন আলাম লংদামলোতে আর্নিকা প্রেকলোতে আথারভে আথে লাপেন আনপারটা কিচোমেটা প্রেকবম্পো লাপেন জিরপো জিরপি আতুম থারভে আলাম আপুথা পেনাং আন চিনিলো লাপেন নন কে থারভে আলাম রং মালম লে চেথান চট কালিলো গ্লোবেল মাতে পিয়ার্থেয়া ডাং আন্তা লেদুন এডলো পিনি নে মন কি বাদ আতমন পেন থারভে আপুথাক পেনাং চেথান সি কাতিকি আতম ফান চুরো রে তাউন এ নাংলিতুম ডেট আফান থারভে কাতিকি আনাথু পেনাং আন পাচিং থুরলো লাপেন আনসো সে চিংথুর থুজি পুসি নিনিং চেথেলো জিরপি জিরপো আতুম নন কেফাং অক পর হুটকে স্কুল তা ইংকির এট সীতামে নীলি ইসি ক্লাস আলাম নাংথানপো লাসো অ ক্লাস আলং নাংলিতুম কাদো কাবেতা আমেন চেথাবজি সি নাংনিং হাংপো জিরপি জিরপো আতুম নাংলিতুম ইসি আলাম মুন্থি হুরথা ইসি স্কুল আলং উসমার রিসোনিমসো লাপেন কেসার আতুম তা লাসো স্কুল আলং বাং রাপেটলংজি স্কুল আনাম তা এন এ আহেম তা আবে কেথানাদিম তা আবে নাংলিতুম মাংহু হাকজি লাবংসো ক্লাস লংরয় আকুং আলংসি কেথান জিরপো জিরপি আতুম লাকে তোমোকালি লাকে ইসি আহক আলামলো কেরলাম আলং আলুয়া পো আদিম সেরজি ওয়ালাসেরিল আলংলি ল্যাং কেবেক আদিম ইংপুপনলো নন হালাদাক বাং ফারুক ক্রে ফ আমনিত আতুমাফান ল্যাং কেবেক থান টাংলো সেরজি নাংলি হংহাব হংরু ওসমার আতুমাফান তা ল্যাং কেবেক থানিক বমলো লাসো সে কে কিপি আলং আলংলি ইসি নিংদুক আলাম দুককলো কো আ নে

নিংকান আপ্রাং আলাম ইসি তেলং কেজাং আজক কমাতনে লো কচারলি অসো লংজাং চকমাত আপ্রাণ দামজৈল লাসকে ফো আজক সাজি আলাংলি আনিং রুণহুবল আলাংলি মুন্থিল অসমারাতুম লংবেগ থেক আসন্তে পেনাং আন অসমারাতুম আপ্রাণ দাম দে জিয়াপল লাসি আলাংলি লাসো লং কেবে কেথান পাংচেংল জিরপি জিরপো সাজি বেলাসে রিল আকাই আলাম ইলিতুম আফান ইসি কেমেসেন নংথান নংপারিল ইলিতুম আনুত কাপ্রেক আফান কেরাব জি আফান আখি আদা দো নং কেদো নংজি কে নিং চেপানিং দিং লাপেন কচেপাদুক লাসন নি ইলিতুম আলং দোলোতে ইলিতুম ফারু ফারু আমি রাতুম রাব দুপো নিলি কাছিং হন দেদ আরাত কেদামতং আর রুইমালম নিলি ইউরোপ নেদারল্যান্ড আদিম কেদাম ওভারসাই লংল নিলি হাদাক মিটিং আলং চেতং দু আফানি কেদাম লাসহুদ ইলিতুম ভারতীয় দো আন আফান ইসি নিং চেপারোকা আলাম বাংল নেদারল্যান্ডস আলং কি বিপন আজাইমেগ আলং থেদুং রঙাজে আলং চোলা কাল আহুদ তাম পেন কাসেলাম কাসু হাই হুই ভারত আফান বয় ছুলো লাসো জাইমেগ আলং নেদারল্যান্ড প্রাইম মিনিস্টার তা চেতং দু ইগল লাসো তাম কাসু নাকে বয় আলাম নিলিতুম ডেট আসর লাপেন হং কেদো আতুম আনতা কাচুরু লং বমল লাপেন আনিং কারং চেপারুকা থেকলং বমল পিয়র থে আডাঙালং কেদো নিতুর আসর আতুমতা আনিং চেপারংল জিরপি জিরপো আতুম লাসো তাম কাসু আজক মুনি আতুম পেনাং আন নিং আক্লং পেন কাচারলি নিং হাং আতুম দো ইগল লাসিনিলি নাংলিতুম আফান লাসো পুথাক মাসাব নংথানিকপো লাসো হরমু আলং ইংকয়রা ইসি লাপেন আসো কেথান আতাম আকাশু সেলামতং দোলো লাসো আর্জান রাজা রাজেন্দ্র চোলা প্রাধিয়ান পেন আপো আফান রাজা রাজ রাজা চোলা আফান ইসি সেমেকে পি লাপেন কাপাচু নাপুথাকি লাসো হরমু সেলাম ইগলো হাদাক রং আফান আর্নিকে থে লাপেন কেমে ওয়ানজি পুরা দান কে পিজি পুসি চিসিক ইগলো লাসো তাম আকাশু আলং চোলা আলামু লাপেন কাচিংথুর দো আন্তা এলিতুম থেকলংজি নিহাং নিতুর এশিয়া দেড আলং পেন তা কাছে ফোকল আসনসি থেকপনলংল ইলিতুম চোলা তুম আফান চোরো রে উনে জিরপো জিরপি আতুম ইলিতুমা সরকার ভারত আলং কেদো হাকো কো কিথিপতং আহর মু হরতার আন্তা বিবেদ জি আফানসি বরিবমল লাসনসি জ্ঞান ভারতীয় অভিয়ান পেন পাচিতন দুনসি ছত্তিশগড় মালহার আলংতা তাম পেন কাসেলাম তং সন্থম আহরমু লংপনল লাবংস হরমু মহারিষি বালারিয়ান আকাই আহুদ কাসেলাম তং আহরমু পুসি চিথানিগল কেথে কেরে আতুম কাতারলিবা টেং পুলোতে লাবংস হরমু আলং কেতক হাইহুই আন্তা সেঞ্চুরি ট্রক ট্রক্সি পেন কাসেলাম তং আহরমু পুসি নংপাচিনিল লাবংস আতাম আকাশু লং কেতক আতেং পুলোতে ব্রাহ্মিন স্ক্রিপ্ট লাপেন পালি আলাম পেনসি কেতক লাসনসি ইলেতুমাফান হালাস কায় আহুদ কোসনসি রাত কাচারিমা কিনাং সদ আলাম মতে আরোন লাপেন আনপাটা জুতাং জুবাদাপুথাকটা নাংচিনিগল জিরপি জিরপো আতুম ইলি ভারতীয় আতুম অ্যাস্ট্রোনমি আলং পেনাং আন নিং কাহাংদো ইলেতুমা ডেট আলং নন আনতা হাকো পেন কেদো অবজারভেটোরিয়াস নন আনতা দোলাং লাসো অদিম আলং মেথেমেটিক্যাল ডিসকোভারিস তা নাংকেপ্লাংল নেভিগেশন আনাথু পুনয় মতে ক্যালেন্ডার মতে রং আজেলে পুনন লাহাই দো আনতা সিনিং লাপেন চিক্লো লং সু লাপেন কচেরাবদো ওভে কিমি আতুম আনতা লাসো হিন আনাথ আনিং কেহাং থেকপন লংল নন লম অ্যাস্ট্রোনমি ক্লাব তা পেনাং আন চেথাংল রং পেন রং সপি আলং আন স্কুল পেন কিজুয় আদিম আলং আনতা লাবংস আ ক্লাব পেনাং আন কচেথাং থেকলংল নীলি বেঙ্গালোর আলং কেদো অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি পোয়ালাম চিনি দামিগল লাদাখ অবজারভেশনেল সিজন আজাইমেক দো ইকবমল খাকরন মন্ডার পোয়াবিতুং আতুম ঘন্টা থংকেব আফান সেকে পি ইগল জিরপো জিরপি আতুম আজুকাং টিং আহুদ চিক্লুলংসো আতুর থেকলং পেন নিং আরং মেমে অ্যাস্ট্রো কেরালা আবিতুং আতুম অবজারভেশন ক্যাম্প লাপেন ওয়ার্কশপ তা বি ইকবমল লাদাখ ও বিকিমি আতুম টেলিস্কোপ তা সেলাম লাপেন স্টার ম্যাপ পেনসি চার্লি ইকবমল রাজকোট আদিম আলং বিগ বাং অ্যাস্ট্রোনমি ক্লাব আতুম অ্যাস্ট্রোনমি আপুথাক জির আনামপি নাম দুর্পেন রান অফ কুচ আন লবংস অ্যাস্ট্রোনমি পু আজাই মেক পাদু ইকবমল জ্যোতির্বিদ্যা পারিসন্থা তা অ্যাস্ট্রোনমি লংপেন কেবান নাই কাচারলি আদিমল লতা অবজারভেশনেল ফেসিলিটি লাপেন কিতাব আপুরু লাপেন টেলিস্কোপ আপুরু তা লং ইকজি নীলি আইজাক ফান্তা চুরোরেউন এ লাকে স্টুডেন্ট লিড নেশন ওয়াইড নেটওয়ার্ক